আকাশবাণী কৈলাসহর, আজ সোমবার, 8ই আষাঢ় 1948 শতাব্দ, 14ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 29শে জুন 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 36 মিনিট হয়ে 39 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

0: মনুষ্যে পশুধর্ম এবং জড়ধর্ম দুই আছে। পশুধর্ম হইতে স্বেচ্ছাচার জন্মে, যখন যাহা করিতে ইচ্ছা হইল তখনই তাহা করিতে প্রবৃত্ত হওয়া, তাহার ফলাফল বিচার না করা পশুর ধর্ম। ওই পশুভাবের ন্যূনতা সাধন আমাদিগের শাস্ত্রের একটি মুখ্য উদ্দেশ্য। শাস্ত্রের অভিপ্রায় মানুষ আপন উদ্দেশ্যের স্থিরতা, মনোযোগের ঐকান্তিকতা, চিত্তের প্রশস্ততা এবং শরীরের পটুতা সম্বর্ধন সহকারে সকল কাজ করেন। খাবার সামগ্রী দেখিলেই খাইলাম, শয়নের ইচ্ছা হইলেই শুইলাম, ক্রোধাদির প্রবৃত্তি হইলেই তদনুযায়ী কার্য করিলাম, এইরূপ যথেচ্ছ ব্যবহার আর্যশাস্ত্রের বিগর্হিত। এগুলির নিবারণ শাস্ত্রাচারের সুপালন ভিন্ন আর কোনো প্রকারেই সুন্দররূপে সিদ্ধ হয় না। শাস্ত্রাচারের পালনেই সত্যগুণের সম্বর্ধন হইয়া ওই সকল রজগুণ সম্ভূত দোষের পরিহার হইতে পারে। মনুষ্যে যে জড়ধর্ম আছে তাহার অতি সুস্পষ্ট লক্ষণ তাহার আলস্য। শাস্ত্রাচার আলস্য নাশ করে। শাস্ত্রকর্তৃক সমস্ত জীবিতকালের উপযোগী বিশেষ বিশেষ কার্যের নির্দেশ হওয়াতে জড়তা প্রাপ্তির অবসর থাকে না। আবার শাস্ত্র বিনির্দিষ্ট কাজগুলি এইরূপ যে তাহাদের যথোচিত সাধনে সাধারণত শরীরের বলবত্তা এবং তেজস্বিতার বৃদ্ধি হয়। শাস্ত্র একবারও আমাদিগকে একান্ত আলগা হইয়া পড়িতে দেন না, যথোচিত কালে এবং যথাযোগ্য অবস্থায় আমাদিগকে আহার বিহার নিদ্রাদি সেবন করিতে বিধি প্রদান করেন। কিন্তু লোভ সুখেচ্ছা অথবা আলস্যের বশীভূত হইয়া কিছুই করিতে দেন না। শাস্ত্রাচারের এই জড়তানাশক গুণটির প্রতি তাদৃশ লক্ষ্য না করিয়া ইহার স্বেচ্ছাচার নিবারণের প্রতি সমধিক দৃষ্টি করা হয়। সেই জন্য দুইটি আপত্তির উত্থাপন হইয়া থাকে। কেহ বলেন, শাস্ত্রাচার সমস্ত প্রবৃত্তির পথ একেবারেই রুদ্ধ করিয়া দেন, মনুষ্যের জীবনে কিছুমাত্র তেজস্বিতা থাকিতে দেন না, মনুষ্যকে নির্জীববধ করিয়া ফেলেন। শাস্ত্রাচারের সম্বন্ধে এইরূপ একটি ভ্রম কখনো কখনো হইয়া থাকে। তাহার একটি কারণ, শাস্ত্রাচারের জড়তা নাশক এবং তেজস্বিতা সাধক গুণের প্রতি লক্ষ্য না করা। অপর কারণ, শাস্ত্রাচারের মধ্যে গৃহস্থ কর্তব্যে এবং বানপ্রস্থাদির কর্তব্যে যে পার্থক্য আছে তাহার অনুধাবন না করা। গৃহস্থাশ্রমীর পক্ষে শরীরের পীড়ন বা ক্ষয় করা শাস্ত্রে নিষিদ্ধ। পূর্বকার লোকেরা অধিক পরিমাণে শাস্ত্রাচার পালন করিতেন, তাহাদের আহার অধিক, বল অধিক এবং আয়ুষ্মত্তা অধিক ছিল। তাহাদের ইন্দ্রিয়গণ এখনকার শাস্ত্রাচারবিহীন অলস দিগের ইন্দ্রিয়গণের ন্যায় বলহীন এবং অকর্মণ্য হইত না। অপর কেহ কেহ বলেন যে শাস্ত্রীয় বিধি সকল আমাদিগকে অশেষ বন্ধনে সম্বদ্ধ করিয়া ফেলিয়াছে, উহা একেবারেই আমাদিগের স্বাধীনতা বিলুপ্ত করিয়াছে। কিন্তু শাস্ত্রাচার স্বাধীনতা নষ্ট করে না, উহার দ্বারা জড়তার হ্রাস হওয়াতে প্রকৃত স্বাধীনতার বৃদ্ধি হয়। একটি সামান্য দৃষ্টান্ত দেওয়া যাইতেছে। শীতকালে যখন প্রাতে নিদ্রাভঙ্গ হয় অনেকেই শয্যা ত্যাগ করিয়া উঠিতে পারেন না, রৌদ্র প্রখর হইলে তবে উঠেন, হয়তো বিছানায় বসিয়াই তামাক এবং চা খান। সমস্ত দিন তাহাদের শরীরে এক প্রকার জড়তা থাকিয়া যায়। কিন্তু যাহারা শাস্ত্রের বিধি পালন পূর্বক নিদ্রাভঙ্গ হইলেই ঈশ্বর স্মরণ করিয়া শয্যা ত্যাগ করেন এবং প্রাতকৃত্য সম্পন্ন করত স্নান করিয়া আইসেন, তাহাদের শীত ভীতি থাকে না, জড়তা থাকে না, সজীবতা এবং কার্যক্ষমতা উদ্রিক্ত হয় এবং সমস্ত দিন স্বচ্ছন্দে যায়। ওই দুই প্রকার লোকের মধ্যে কাহারা স্বাধীন, শীতভীতিরা না প্রাতস্নায়ীরা? বিশেষ ভাবিয়া দেখিলে পৃথিবীর কোথাও সম্পূর্ণ স্বাধীনতা দেখিতে পাওয়া যায় না। মনুষ্য হয় সামান্য প্রবৃত্তির না হয় বিধি ব্যবস্থার বশ হইয়া থাকে। এ দুয়ের মধ্যে অবিচারিত প্রবৃত্তির বশ হওয়া অপেক্ষা বিচারিত বিধির বশ হওয়াই শ্রেয়।
1: অমৃতবাণীতে আজ শুনলেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।

সুনাম ছিলেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান আকাশবাণী কৈলা শহর জানিয়ে দিচ্ছে আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান সূচি। সাতটায় সুপ্রপাত, সকাল 7:10 শুনবেন ভক্তিসুতা, 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ শুনবেন সকাল 7:35 এবং 7:40 কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45 আকাশবাণী দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত সকাল 8:00 প্রভাতী সংবাদ দিল্লি কেন্দ্রের 8:15 8:30 উত্তর পূর্বাঞ্চল শিলংকাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। আধুনিক গান শুনবেন 8:40 সকাল 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সকাল 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা, যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী শুনবেন 12:05, বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান শুনবেন 12:30, দুপুর 1:00 দিল্লি কাণ্ডের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা শুনবেন 1:05, 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। গজল শুনবেন 1:40, দুপুর 2:00 দিল্লি কাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি, 2:30 আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বিকাল 3:00 দিল্লি কাণ্ডের হিন্দি সংবাদ এবং দিল্লি কাণ্ডের ইংরেজি সংবাদ, এর অব্যবহিত পরেই শুনবেন আকাশবাণী মুম্বাই কাণ্ডের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 ঘর গৃহস্থী। সন্ধ্যে 7:00 আকাশবাণী আগরতলা কেন্দ্রের কক্সবাজার অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন 7:35। আকাশবাণী আগরতলা কেন্দ্রের কক্সবাজার সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ 7:55 রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা শুনবেন 8:10, 8:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন আধুনিক গান, 9:30 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন দেশাত্মবোধক গান, বিশ্ব সংবাদ শুনবেন দিল্লি কাণ্ডের 10:20। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠানের অনুষ্ঠান সূচি।

বুঝা বন্ধুরা, আপনি শুনবেন সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত অনুষ্ঠানে প্রথমে শুনবেন ইতিহাসে আজকের দিনটি। দেশের বিখ্যাত পরিসংখ্যানবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশের জন্মদিন আজকের দিনে। জন্মদিন উপলক্ষে দিনটি জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে

পালিত হবে। ১৬১৩ সালে আজকের দিনে লন্ডনের বিখ্যাত গ্লোব থিয়েটারে একটি নাটক চলাকালীন অগ্নিকাণ্ডে সম্পূর্ণ বর্ষীভূত হয়। ১৯২৭ আজকের দিনে লেস্টার, মেইটল্যান্ড এবং এলানবার্ট হ্যাগেনবার্গার প্রথম সফলভাবে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে হাওয়াই দ্বীপে অবতরণ করেন। ২০০৭ সালে আজকের দিনে অ্যাপল ইনকর্পোরেটেড বিশ্বের বাজারে প্রথম প্রজন্মের আইফোন বাণিজ্যিকভাবে অবমুক্ত করে। ২০২৭ সালে আজকের দিনে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম বিপ্লবী রাজেন্দ্রনাথ লাহিড়ী ফাঁসিকাষ্ঠে শহীদ হন। ১৭৫৭ সালে আজকের দিনে লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মির্জাফর বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন। ১৮৬৮ সালে প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়। ১৯৪৬ সালে আজকের দিনে যুক্তরাষ্ট্রের প্রথম পরমাণু বোমা পরীক্ষা। ১৮৬৪ সালের আজকের দিনে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্মদিন।

মাইকেল মধুসূদন দত্ত 19 শতকের বাঙালি কবি, আজকের দিনে মৃত্যুবরণ করেন 1873 সালে।

1966 সালে আজকের দিনে মার্কিন বোমারু বিমান উত্তর ভিয়েতনামের হ্যানয়ে বোমাবর্ষণ করে। নরওয়েতে নারীদের ভোটাধিকার প্রদান করা হয় 1913 সালে আজকের দিনে। প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয় 1868 সালে আজকের দিনে। শুনলেন ইতিহাসে আজকের দিনটি। এবারে বিভিন্ন পত্রিকার শিরোনাম জানিয়ে দিচ্ছি। কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম, দেশে ফিরছেন হাসিনা। এবার সময়সীমা পর্যন্ত জানিয়ে দিলেন। অভিন্ন দেওয়ানিবিধি বিল চালু করতে বিল আনছে রাজ্য সরকার। যানজটে বিরক্ত বিধায়ক গাড়ি থেকে নেমেই নির্দেশ দিলেন ক্লাব দোকান ভেঙে ফেলার। রাজ্যে দ্বিতীয় আইআইটি তৈরি হবে কোচবিহারে বললেন স্পিকার। বিশ্বকাপ প্রি কোয়ার্টার ফাইনালে কানাডা, সংযুক্তি সময়ের গোলে জয় আয়োজক দেশের, বিদায় দক্ষিণ আফ্রিকার। স্থান মাহাত্ম বজায় রাখতে অনর কালীঘাট তৃণমূল, 21 জুলাই শহীদ দিবসের প্রস্তুতি শুরু দুলা এবং কুনালের। টানা বৃষ্টিতে ফুসছে সব নদী, বানবাসী

পরিস্থিতি ভুটান সীমান্ত সংলগ্ন আলিপুরদুয়ারে। ধস নেমে বন্ধ শিলিগুড়ি মিরিক সড়ক। ইউরোপ জুড়ে তাপপ্রবাহে মৃত 1300, শুধু ফ্রান্সেই 1000। পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবারে প্রত্যাশা ত্রিপুরা প্রকাশিত পত্রিকার শিরোনাম। উন্নয়ন ও সুশাসনের পক্ষে ঐক্যবদ্ধ জনজাতিরা, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা। উপনির্বাচন ঘিরে তৎপরতা চরমে, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী জহর চক্রবর্তী। আইনশৃঙ্খলা নিয়ে খোয়াইয়ে বৈঠক করলেন ডিজি সাহেব।

রাজধানী জুড়ে আইপিএল জোয়ার ধুম। এডিসিতে বিজেপির প্রতি মানুষের আস্থা বাড়ছে, বললেন মুখ্যমন্ত্রী।

আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস।

다음에 30 জুন সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং এক দুই জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 7 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 98 এবং 60% হতে পারে। শুনলেন আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি।

শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা। অনুষ্ঠানে প্রথম শিল্পী গুলশান কুমার।

এতক্ষণ ভক্তিগীতি শুনছিলেন আকাশবাণী কৈলা শহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হবে।

0: হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির সম্মান জানানো হল। জাতীয় দিবসের কুচকাওয়াজে ভারতীয় নৌবাহিনী ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত একটি মার্চিং কন্টিনজেন্ট অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর একটি ব্যান্ডও এই কুচকাওয়াজে অংশগ্রহণ করে, যা ভারত সেসেলসের ঘনিষ্ঠ ও বিশেষ অংশীদারিত্বের প্রতীক। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ INS তারকাস এবং INS ইক্ষাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।
1: মেরি যাত্রা এসে ঐতিহাসিক অবসর পর হো রহি হ্যায়, জব সেসেল আপনি স্বতন্ত্রতাকে 50 বর্ষ পুরে কর রহা হ্যায় আর হাম ভারত সেসেল রাজনৈতিক সম্বন্ধো কি ভি 50বি বর্ষগাঁঠ মনা রহে। ইন 50 বর্ষো কি যাত্রা মে হামনে মিত্রতা কো বিশ্বাস মে, বিশ্বাস কো সহযোগ মে আর সহযোগ কো জন কল্যাণ মে বদলা হ্যায়। হিন্দ মহাসাগর নে ভারত আর সেসেল কে সম্বন্ধো কো সিঁচা হ্যায়।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। সুস্থায়ী উন্নয়ন এবং বৃদ্ধির পক্ষে প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘদিনের উদ্যোগ ও পরিবেশ বান্ধব উন্নয়নের ভাবনাকে স্বীকৃতি জানিয়েই এই সম্মান প্রদান করা হয়। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি প্যাট্রিক হারমিনির আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদী শনিবার সেসেলসে পৌঁছান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীন চন্দ্র রামগুলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। রাষ্ট্র নির্মাণে নাগরিকরাই সব থেকে বড় সম্পদ। আকাশবাণীতে মন কি বাতের 135তম পর্বে তিনি বলেন, দেশ গঠনে জনগণের অংশগ্রহণই অন্যতম বড় শক্তি। পশ্চিম এশিয়ার পরিস্থিতির কথা অনুধাবন করে দেশের মানুষ যেভাবে তাঁর আহ্বানে সাড়া দিয়েছেন, সোনা কেনা থেকে বিরত থেকেছেন বা বিদেশ যাত্রার পরিকল্পনা বাতিল করেছেন, তাতে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী।
1: जून के महीने में ही एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई। C-295 यह विमान मेड इन इंडिया है और C-295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं। इससे MSME और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है। आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत अधिक सुरक्षित और आत्मनिर्भर बन रहा है।
0: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে ভেঙে না পড়ে সেই লক্ষ্যেই এই উদ্যোগ। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একাধিক দফায় হামলার পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়। যুদ্ধবিরতি লঙ্ঘন করে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালায়। জবাবে ইরান বাহরিন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। একই সঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে উভয় পক্ষই সতর্কবার্তা দেয়। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয় পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক থাকবে। চলতি মাসের শুরুতে সংঘাতের অবসান ঘটাতে যে সমঝোতাপত্র বা মৌ স্বাক্ষরিত হয়েছিল তার ব্যাখ্যা নিয়ে মতপার্থক্যের জেরেই নতুন করে সংঘাতের সূত্রপাত হয়। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সংক্রান্ত পঞ্চম অনুচ্ছেদকে ঘিরেই এই বিরোধ তৈরি হয়। ওই সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেয় ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলির ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারে সম্মত হয়। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ফান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দল হরমুজ

দিয়ে জাহাজ চলাচলের সমন্বয়ের জন্য মার্কিন সেনাবাহিনী এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপসের মধ্যে একটি সরাসরি হটলাইন চালুর বিষয়েও সম্মত হয়। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, ইরান জাহাজ চলাচলের ক্ষেত্রে তেহরানের সঙ্গে সমন্বয়ের ওপর পুনরায় জোর দেওয়ায় সেই যোগাযোগ ব্যবস্থা এখনও চালু হয়নি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেন সফর শেষে এক উচ্চ পর্যায়ের ভারতীয় শিল্প ও ব্যবসায়িক প্রতিনিধি দল সহ গ্রিসের এথেন্স সফরে গেছেন। এই সফরের মূল লক্ষ্য ভারত ও গ্রিসের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, এথেন্স সফরকালে প্রতিনিধি দল দি এথেন্স স্টার্ট আপ বিজনেস ইনকিউবেটারে বিভিন্ন উপস্থাপনা এবং স্টার্ট আপ পিচিং কর্মসূচিতে অংশ নেবে। এছাড়া এথেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এতে ভারত ও গ্রিসের শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে। পরিকাঠামো, ডিজিটাল প্রযুক্তি, প্রতিরক্ষা, খাদ্য এবং কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন পথ খুঁজে বের করা এবং বেসরকারি ক্ষেত্রের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করাই এই বৈঠকের উদ্দেশ্য। বাণিজ্য ও শিল্পমন্ত্রকের মতে, ব্রিটেন সফরের পর গ্রিস সফর ভারতের বৈশ্বিক অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং বাণিজ্য কূটনীতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারেরই প্রতিফলন। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেলে এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, আইন শৃঙ্খলা বিঘ্নিত করা, বেআইনিভাবে জমি বা সম্পত্তি দখল, সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি, বেআইনি খনি, বালি বা বনজ সম্পদ লুট, অস্ত্র, মাদক, বিস্ফোরক কিংবা সংঘবদ্ধ অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব রয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য সরকার আগামী 1 জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বড় অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 12,000 উপভোক্তা মহিলা উপস্থিত থাকবেন বলেও নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে ওই দেশে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকাল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী 2-3 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে বিহার, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, পূর্ব উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর, ওড়িশা, লাক্ষাদ্বীপ ও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আগামী 2 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। অন্যদিকে অসমের ধিমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেন, চাপুরি এবং ডিমোয়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। সিমেন নদীর পাড় ভাঙায় প্রায় 60টি পরিবার আটকে পড়েছে। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে নিরন্তর নজরদারি চালাচ্ছে। লন্ডনে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতীয় পুরুষ হকি দল গতকাল ইংল্যান্ডকে টাইব্রেকারে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নির্ধারিত সময়ে দুদলই কোনো গোল করতে না পারায় খেলার ফলাফল ছিল গোলশূন্য। আসন্ন হকি বিশ্বকাপের আগে এটাই ছিল FIH হকি প্রো লিগে ভারতের শেষ ম্যাচ। গুরুত্বপূর্ণ এই জয় বিশ্বকাপের আগে ভারতীয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। এবার আসি বিশ্বকাপ ফুটবলের খবরে। ফিফা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্যায়ে কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আমেরিকার লস অ্যাঞ্জেলেসে এই ম্যাচে একটিমাত্র গোল করেন স্টিফেন ইউস্তাকুলিও। আগামী শনিবার 4 জুলাই কানাডা পরের পর্বের ম্যাচে নেদারল্যান্ডস অথবা মরক্কোর মুখোমুখি হবে। উল্লেখ্য, এবারের ফুটবল বিশ্বকাপ নকআউট পর্বের খেলাগুলি আজই শুরু হয়েছে। মোট 32টি দল গ্রুপ পর্বের বাধা পেরিয়ে নকআউট খেলছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেছেন, যে কোনো দেশের নিহিত শক্তি হল তার জনগণ। আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, দেশ সুরক্ষা ও আত্মনির্ভরতার লক্ষ্যে অনেকটাই এগিয়ে। খবর এখানে শেষ হল। পরবর্তী সংবাদ স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। মন কি বাতের 135তম পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত, প্রতিরক্ষা, বিমান চলাচল, সামাজিক সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ, যোগ, ভারতীয় সংস্কৃতি এবং জন অংশগ্রহণের নানা দিক তুলে ধরেছেন। তিনি গতকাল এই অনুষ্ঠানে বলেছেন, মন কি বাতে দেশবাসীর বহু সাফল্যের কথা আলোচনা করা

0: এই বিমান প্রথম উড়ান সম্পূর্ণ করেছে এবং এই ধরনের 40টি বিমান ভারতেই তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সরকার দেশের কোটি কোটি পরিবারের কাছে সুরক্ষা কবচ পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় 58 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন, তার মধ্যে প্রায় 28 কোটি মহিলা রয়েছেন। তিনি প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনায় এখনও পর্যন্ত 27 কোটিরও বেশি মানুষ যুক্ত হয়েছেন বলে উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী একই সঙ্গে বলেছেন, বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা সংরক্ষণ করতে হবে। ক্যাচ দ্য রেইন অভিযানের গতি যেন বিন্দুমাত্র শিথিল না হয় তা নিশ্চিত করতে গুরুত্ব আরোপ করেন তিনি।
1: करना ही करना है, बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है। कैच द रेन ये अभियान जरा भी ढीला नहीं होने देना है। तो मेरा खास आग्रह है, वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
0: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, জনগণকে অনুরোধ করা হয়েছিল যেন তারা কিছুদিন যথাসম্ভব সোনা কেনা থেকে বিরত থাকেন। দেশের প্রতিটি নাগরিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, জনগণ কেবল এই আহ্বানে সাড়াই দেননি বরং সর্বতোভাবে সক্রিয় সহযোগিতা করেছেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খুবলুকের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শোনেন। গতকাল অনুষ্ঠান শেষে রাজ্যপাল ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তারা কী কী গুরুত্বপূর্ণ বার্তা গ্রহণ করেছে তা জানতে চান। এদিকে নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শুনেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় প্রমুখ। সারা দেশের সঙ্গে রাজ্যেও জাতীয় টিকাকরণ কর্মসূচির আওতায় গতকাল পালস পোলিও টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। শিশুদের পোলিওমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলার পশ্চিম ভুবনবন আরবান প্রাইমারি হেলথ সেন্টারের রাজ্যস্তরের অনুষ্ঠানের সূচনা হয়। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যে 5 বছর বয়স পর্যন্ত মোট 3,34,038 জন শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল যে সমস্ত শিশু পোলিওর ডোজ গ্রহণ করতে পারেনি তাদের আজ এবং আগামীকাল আশাকর্মী ও স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পোলিও প্রতিষেধক খাওয়াবেন। পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র সেশেলসে রাষ্ট্রীয় সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গতকাল গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন সম্মানে ভূষিত করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী উন্নয়নে নেতৃত্বের জন্য এটি সেশেলসের সর্বোচ্চ সম্মাননা। সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনি প্রধানমন্ত্রী মোদীকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করেন। তাঁর পরিবেশ বান্ধব নেতৃত্ব উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ এগিয়ে নিয়ে আমার চেষ্টা এবং ব্লু ইকোনমি জলবায়ু সংক্রান্ত কর্মসূচি সমুদ্র সম্পদের সুস্থায়ী ব্যবস্থাপনা ও ক্ষুদ্র উন্নয়নশীল দ্বীপরাষ্ট্রগুলোর আকাঙ্ক্ষা পূরণে তাঁর দীর্ঘদিনের অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী মোদীকে এই সম্মাননা প্রদান করা হয়েছে। এই বিশিষ্ট সম্মাননাটি প্রথমবার প্রদান করা হল। প্রধানমন্ত্রী এই সম্মান পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রতিশ্রুতিবদ্ধ সকল দেশকে উৎসর্গ করেছেন। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের গতকাল ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক মেরিট কাম মিন্স অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়েছে। উল্লেখ্য, প্রতিবছর মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবছর ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের উদ্যোগে 35 জনকে পুরস্কৃত করা হয়। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব, এর মধ্য দিয়ে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হবে। স্নানযাত্রা উৎসব উপলক্ষে আগরতলার জগন্নাথজি মন্দিরে বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। রুদ্ধশ্বাস লড়াই পর শেষ মুহূর্তে গোলে রাউন্ড অফ 32-এর বাধা টপকে শেষ 16 জায়গা করে নিয়েছে সহ আয়োজক কানাডা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোলশূন্য অবস্থায় এগোতে থাকা ম্যাচে সংযুক্ত সময়ে স্টিফেন ইউস্তাকিওর দুর্দান্ত গোলে 1-0 ব্যবধানে জয় নিশ্চিত করেছে কানাডা। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো ম্যাচ জিতে ইতিহাস গড়ল কানাডা। অন্যদিকে সাহসী লড়াই করেও দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ অভিযান শেষ হল রাউন্ড অফ 32-তেই। আগামী 24 ঘন্টায় ধলাই, ঊনকোটি, খোয়াই, পশ্চিম, উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

0: খাতি নারক না তৈ টংসক নাই হামক্রাইন তুই দুলমা বাই সেসেস নি বখাক তুই যত্তনি কুচুকুক বরম ইয়াফার জাখা আর নি রাষ্ট্রবক্রক ডক্টর প্যাট্রিক হারমিনি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিন অবরম ইয়াফারকা মন কি বাত নি ফিল সারা থামচি বা বেরেম মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া হা কতনি লুকুরক নি ফাইসেন ককনারেখা ককনারেখানী মন্ত্রীবক্রক সাকসুকজাক ভারত নাইমথাং বীরখুং লাইসুমুং হদানী নাইমথাং তংখর খাতিমুং যোগা ভারতনি হুকুমতে জুদা জুদা সামুং বুতাঙ্গ লুকুরকনি মানজাক মুংনি জুদা জুদা বাবাইরকনি কক খুরজাখা অজা সামুং রক হা কতনি নাইমথাং তাই সাকচুকজাক তাং বুতাং বাই ক্রংজাক মন্ত্রীবক্রক তৈ বসাকা জুন তাল হাকতর বীরখুং লাইসুমাদিখিল কাইসা কত সামুং চাসারই মানখা মেড ইন ইন্ডিয়া এবার ভারত এও স্নামজাক সি 295 বীরখুং পুইলা বীর সামাবাই বীর সারিউই মানখাতে অমতৈ খুং ব্রীচি বীরখুং ভারত স্নামজাকি তঙ্গ অব এম এস এম ই তৈ নখায়ুং কাসুমা দিখিল কতাল লামা ফুনুখা মন্ত্রীবক্রক তৈ বসাকা হাপাং লুকুরকন বিশাও রাং খক নৈজি প্রিমিয়াম রেবৈ এক্সিডেন্টাল ইন্সুরেন্স খক নৈচি রাশাই মানমানি সেপ স্নামই রেখা মন্ত্রীবক্রক সাকা ওয়াতৈনি তৈ খাতিবই মা নারগনাই ক্যাচ দ্য রেইন তাং বুতাং মংসা থাকেবই টংনানি স্রাই স্রাই খাইনানি নাংনাইহিনিব খুরসাখা ব
1: জল সঞ্চয় তো করনা হি করনা হে বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হামে বচানা হে ক্যাচ দ্য রেইন ইয়ে অভিযান জরা ভি ঢিলা নহীঁ উনে দেনা হ্যায় তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হাম মিলকর কে বচায়ে
0: সালথাং এশিয়ানি জবানী তংমংনি ক খুরসাবই মন্ত্রীবক্রক সাকা হাকতনি লুকুরকন সালগিচানী বাকই রাংসাক পাইয়াবই তংনানি বাকই কইজামানী হাকতনি যত লুকুরকনি ফাইসিং হামবাইয়াফারি বসাকা বিনি অ কবক মুংনরগৈ লুকুরক বেবাক ফাইসিংতৈ ন চুবাথানি বসকাঙ্গৈ ফাইকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালুমিয়া খুমুলংনি একলব্য মডেল রেসিডেন্সিয়াল রংনগ মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদিনী মন কি বাত পান্ডা খনাকা পান্ডানী উল হাস্তেফা রংনকনি পরিণয়রক বাই কক সাকা তে মন্ত্রীবক্রকনি কক নারগৈ আর নি বরকতা মতা মইয়া চাখা আবো সংখা আবনি উল হাস্তেফা মোহনপুর রশ্মী মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড গুড়িউই নাইখা তে জুদা জুদা সাকসুকচাক বদলনি আদংরক বাই ককলাম সালাইকা দিল্লি কতালনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম অব মিয়া মন্ত্রীবক্রকনি মন কি বাত পান্ডাখানাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাংসদ রাজীব ভট্টাচার্য প্রদেশ বিজেপি কাশকু অভিষেক দেবরাই আকর্ষণ কেন্দ্রনি কামি হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান মিয়া ভিক্ষিত ভারত নই সাই ব্রী চিজনি সাসারৈতি সাথানি কামি রকনি সামংনি কক খুরসাখা মিয়া দিল্লি কতাল যুগালি যাক বসং কামি হামক্রাই ককলাম পান্ডাব কক নারকথানি ব অকক সাকা কামি হামক্রাই দরনানি বাগৈতে কামিনি সামং তাং রাইদানি আজিমুং মথাংনা বাগৈন হাস্তে রকনি রাং চুবা চুনক হবৈ রাং সারা সাই বাচি সাইনি রোজাকনি ব গবাং বকজাখা হা কতনি কুবুনি আমচাই বাই বাকসা বসং সুচিরিমা সামং বতাং নরগৈ হাস্তে অব মিয়া নিসিমি চেংখা পলস পোলিও সুচিরিমা তাং বতাং স্রাইরকনি পোলিও কৃই থিনাং স্নামৈ তি সানা বাগৈ অ সামং বতাং যোগালি জাগৈ তঙ্গ সালথাং জেলানি সালথাং ভুবন বন আরবান প্রাইমারি হেলথ সেন্টারও হাস্তে বেরামনি মেলন চেংজাখা তিনি জগন্নাথ দেবনি স্নান যাত্রা আপনি বিশিংতেই চেংজাকনাই মতাই জগন্নাথ দেবনি রথযাত্রা স্নান যাত্রা নরগৈ হাস্তিনি জুদা জুদা জগন্নাথ জিউ মান্ডপ আলাইদাখে মতাইনি যুগালিমুং নাহার জাখা বসকাং জুলাই তালনি চিদক সালমারি ও অঙ্গানো রথযাত্রা রাউন্ড অফ 32 নি কেবেং মংলায় পাইথাক উল চিদক থাইস নামৈ নাহারকা কানাডা দক্ষিণ আফ্রিকা বাবাই থংলাইমাও গোল বক্সা তং হালগ স্টিপেন ইউস ইউস্টাকি ওর গোল রুমাবাই সাবুকসা গোলনি ফেরবাই কপ্লাই অংখা কানাডা অ কপ্লাই অংমা সেব বাই হায়ুং কাপনি নক আউট বেরেম পুইলা ম্যাচ কপ্লাই অঙ্গৈ লাইবুমাস নামকা কানাডা তৈ বাবা সাবখাগ খা কুয়ার থংলাইমুংনি ইয়াগুলব দক্ষিণ আফ্রিকা হায়ুং কাপনি রাউন্ড অফ 32 ও থংমুং পাইখা তাবুক নবার তিবারনি ককতমা বসকাং দামনৈ চিব্রিয় ধলাই উনকৌটি গুমতি সালনি তৈ সালচি সালগ্রা হাংকর ফেরাঙ্কগৈ মারখে গমাংখে ওয়াতিওয়া ইমানুহনি হজাক মংরেখা নবার তিবার নাইকুং তিনি সালনি তুংমারি তঙ্গৈমানো সাকাও 34 ডিগ্রি তে খামাও 27 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি আইচুক বখাগো খামানি তুংমারি তংমানি 26.4 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতৈ অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো তিনি হর দামসনি তাময় সতী ব্রীচি বাও
2: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়ব বিপূর্ণা দেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সেসেলস বেড়াইমা বতঙ্গ অ বেড়াইমা জরা মিয়া মন্ত্রীবক্রক সেসেলসনি কুচুকুক বরম গার্ডিয়ান অব দ্য ব্লু হরাইজন বরম ইয়া ফারজাখা তঙ্ক।

এতক্ষণ দিল্লি ক্যান্ডির সংবাদ এবং উত্তর পূর্বাঞ্চল শিলং ক্যান্ডির ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর, এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী অজয় চক্রবর্তী।

এতক্ষণ শুনলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান। শ্রোতাবন্ধুর অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শুরু হয়েছে লাইভ ফোন ইন সুরের বেলা। এই সময়টাতে যে যেখানে বসে আমাদের আকাশবাণী কৈলাসহরের অনুষ্ঠান শুনছেন, দূরের এবং কাছের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের সুরের বেলা। বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আর দেরি না করে আমরা যাচ্ছি আসরের দিকে। সবাই হাতে ফোন নিন এবং ডায়াল করুন 03824295192 এই নম্বরে, এবং শুনুন পছন্দের গান।

0: হ্যালো।
1: নমস্কার দাদা,
0: হ্যাঁ, নমস্কার।
1: আমি আশুতোষ দেবনাথ চন্দ্রপুর কৈলাসহর থেকে বলছি। আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ বলো।
1: তো আজকে পুরনো দিনের একখানা গান শুনবো, ছবির নাম হরিশ্চন্দ্র শৈবা, আর গানটা হচ্ছে ওম নমঃ শিবায়। মহান শিল্পী যশু দাসজি গেয়েছেন গানটি, দেখুন তো পাওয়া যায় কিনা।

0: আর এই গানটির রূপ দিয়েছেন বাংলার সঙ্গীত জগতের বিখ্যাত একজন গীতিকার বিভূতি মুখোপাধ্যায়, আর সুর দিয়ে সাজিয়েছেন রবীন্দ্র জৈন। পেয়েছেন দাদা গানটা?
1: কোনো উপায় নেই,
0: হরিশচন্দ্র শৈবা বাংলা ছবি, আর গানটা হচ্ছে ওম নমঃ শিবায়।

0: দেখছি। হ্যাঁ হবে।
1: আর এই গানটা আপনাকে নিয়ে শুনবো। আসাম থেকে রয়েছেন জওহরলাল বর্মন মহাশয়, রামজিৎ চক্রবর্তী মহাশয়, বুল্টি দাস, অবিনাশ তেলি, বরুণ সূত্রধর, পিন্টু সিনা আর আমার সহধর্মিনী সঙ্গীতা দেবনাথ। আর এই মুহূর্তে বিভিন্ন

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
0: আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে। আর যাই হোক, লাইনটা পেয়ে ভালো লাগছে, কিন্তু আজকে মানে রেডিও একটু ডিস্টার্ব করছে, কি জানেন, আমাদের দিকের দিকে করছে, কারণ আমরা তো অনেক দূরের থেকে শুনছি অনুষ্ঠান, মানে অন্য সেন্টার টানছে, এটা কি রাজ্যের শব্দ করছে, তাই পরিষ্কার শুনতে পাচ্ছি না।
1: আচ্ছা আচ্ছা,
0: আচ্ছা, প্রথমে আপনাকে নমস্কার, এবং এই মুহূর্তে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নমস্কার। আর গান তো অবশ্যই শুনবো, তা তো আর বলার অপেক্ষা রাখে না। নুরদা, আজকে আমার গান শোনার ইচ্ছে হচ্ছে, কিন্তু গানটা ঠিকঠাক অথবা বলতে পারবো না, একটু চেষ্টা করবেন তো। ছবি হচ্ছে গুরু, মিথুন চক্রবর্তী অভিনয় করেছিলেন, ঝুমকা চুকা ঝুমকা চুকা বাদ্রে ফাল্গুন মাঘ পৌষ গ্রাম, এরকম গানটি যেন
1: আচ্ছা দেখছি
0: বাংলা,
1: দেখছি।
0: আর আমরা বাঙালি, আমরা বাঙালি, এরকম রয়েছে গানের মধ্যে। আর দেখুন, আপনিও বাঙালি, আমি বাঙালি, ঠিক না? এবারে শুনে আসু আগে, আর যারা অনুষ্ঠান শুনছেন, আর আজকের দিনের প্রাসঙ্গিক আমি একটা দুটা কথা বলছি, একটু তাদের উদ্দেশ্যে মেসেজ দিচ্ছি, এটা হয়তো আপনারা তো নিশ্চয়ই জানেন, আপনাদেরকে বলিনি, আমি তাদেরকে বলছি। আজকের দিনে 1864 ইংরেজি তারিখে বাংলার বাগসার আশুতোষ মুখোপাধ্যায়ের জন্ম হয়েছিল, তাই আজকের দিনে এই জায়গা দাঁড়িয়ে আশুতোষ মুখোপাধ্যায়ের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। তিনি ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, গণিতজ্ঞ এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আজকের দিনে 1874 ইংরেজি তারিখে মাইকেল মধুসূদন দত্ত, তিনি কিন্তু প্রয়াত হয়েছিলেন, তাই সত্যি আজকের দিনে এই জায়গা দাঁড়িয়ে ওনাকেই জানাই শ্রদ্ধাঞ্জলি। ভালো দেখেন মুদ্রা গান?
1: হ্যাঁ করছি।
0: ও আচ্ছা, ঠিক আছে। আর এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন আকাশনে সুবিধা সবাই, প্রথমে তো রয়েছেন অনুপ দা, আশুতোষ জহর দা। জহর দা আজকাল একটু যেন ফোন কম করছেন আকাশনে সুবিধা সবাই, জানি না, হয়তো বা তিনি ব্যস্ত রয়েছেন বলে আমার মনে হচ্ছে।
1: যে গানটা, গানটার যে লাইনটা বলেছেন প্রথম লাইনটাকে, সেটাই
0: ঝুমকা চুকা ঝুমকা চুকা, ওরকম ছবির নাম গুরু। গুরু সঙ্গীত মহাশয়া রয়েছেন, মহাশয়া রবজিৎ দাস, আর আমাদের সব একজন খুব ভালো একজন বন্ধু, মানে বন্ধু কি মানে, ওনাকে আমরা কাকু বলি, কিন্তু রেডিওর মাধ্যমে তো তিনি বন্ধু, যেহেতু আমরা আপনারা বলেন আমাদের সবাইকে ছোট বড় সবাইকে সেটা বন্ধু, নিরঞ্জন বিশ্বাস মহাশয়। দাদা না অন্য গান বলতে হবে,
1: দেখছি।
0: দেখুন তো গুরু ছবির নাম লিখে আপনি লিস্ট বের করে দিন, চার পাঁচটা গান রয়েছে, সাত আটটা, এই মধ্যে দেখুন চুম্পা চুকা চুম্পা চুকা ভাদ্র ফাল্গুন মাঘ পৌষ অগ্রায়ণ বারো মাসে তের পার্বণ আমরা বাঙালি, আমরা বাঙালি এরকম রয়েছে।
1: অন্য একটা পছন্দ বলুন, দেখছি আমি।
0: তাহলে এক কাজ করুন, তাহলে আমাকে শুনিয়ে দিন কিশোর কুমারের কণ্ঠে মানুষ জন্ম দিয়ে বিধি পাতিও নাতে, পাতিও নাতে পিবিকে, সেই গানটি শুনিয়ে দিন,
1: আচ্ছা আচ্ছা।
0: দেখুন তো সেটা পাওয়া যায় কিনা।
1: হ্যাঁ এটা হবে।
0: ঠিক আছে, ঠিক আছে, সত্যি খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে। ঠিক আছে, ভালো থাকবেন,
1: হ্যাঁ হ্যাঁ আপনিও ভালো থাকবেন।
0: নমস্কার,
1: হুম নমস্কার।
0: ধন্যবাদ।

0: হ্যাঁ বলুন।
1: নুর দা, একটু জোরে বলুন না।
0: হুম হুম বলছি তো, বলুন
1: হ্যালো,
0: বলুন।
1: হ্যাঁ, আমি এই মুহূর্তে বলছি কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য। অবশ্যই ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: শুরু হলো সোমবার দিয়ে, সত্যি খুব ভালো লাগছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে একটা পর্যায়ে সোমবার থেকে শুরু হয় সপ্তাহের একটা দিন। আর একটা কথা বলি, সোমবার খুব ভালো বার, শিবের জন্মবার, বিষ্ণু মায়ের জন্মবার। আর আর আমার মতো একজন অপদার্থের জন্মবারও সোমবার। যাই হোক, খুব ভালো লাগছে
0: হুম হুম
1: আজকে আপনার সাথে কথা বলতে পেরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা গান অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। অন্তবিহীন পথ চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, এরকম গানটা। গানটা অবশ্যই গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। তো ওই গানটা শুনে দেবেন তো?
0: হ্যাঁ হ্যাঁ অবশ্যই
1: হ্যালো,
0: অবশ্যই।
1: অবশ্যই, ঠিক আছে। আর যাদের নিয়ে গান শুনবো, বিশেষ করে কলকাতা মানে পশ্চিম বাংলা থেকে আমাদের তিন চার চারজন বন্ধু আছেন, তাদের নাম না বললেই নয়, অনেকটা অনেকটা কি বলবো, অনেকবারই আমার নাম বলেন, আমি ঠিক বলতে পারি না, কিন্তু আমার আমার খুব ভালো বন্ধু ওরা, লালন ঘোড়াই, আর নামটা হলো বাদল খাটিয়াল, আর বিশ্বনাথ গায়েন, আর অবিনাশ ভাই, প্রেমজিৎ বাবু আছেন, তারপর কার্তিক মালাকার, সজল দাস, সজল মালাকার মহাশয়, তারপর মিঠুন চক্রবর্তী ফ্রম ব্যাঙ্গালোর, বিশ্বজিৎ ভাই, বিশ্বজিৎ পাল শুনবে, ও খুব ভালো শ্রোতা, বিশ্বজিৎ উনি শুনবেন। তার

0: পর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য। যাই হোক, সবাইকে নিয়ে গান শুনতে চাইছি। আপনি ভালো থাকুন, ভালো রাখুন, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, গান যাচ্ছে, শুনতে থাকুন, ভালো থাকবেন।

0: হ্যালো,
1: হ্যালো।
0: হ্যাঁ হ্যালো দাদা, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার।
0: আমি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি করে বলছি।
1: কেমন আছেন বলুন।
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন দাদা?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
0: আচ্ছা, আমি একটা গান অনুরোধ করছি, বাংলা ছবি দেবতা।
1: দেবতা? হ্যাঁ
0: দেবতা ছবি থেকে মান্নাদের কণ্ঠে আদালত ও আদালত, এই গানটা কি হবে?
1: আচ্ছা দেখি।

0: পেয়েছেন?
1: হুম হুম
0: আচ্ছা, এই গানটা তাদেরকে নিয়ে শুনবো। বাদল খটিয়াল, বুল্টি দাস, দেবজিৎ দাস, প্রেম চক্রবর্তী, আশুতোষ দেবনাথ, বিশ্বজিৎ পাল, কণিকা দিদি ভাই, সঙ্গীতা দিদি ভাই, এই মুহূর্তে যারা শুনছেন সকল বন্ধুদের নিয়ে শুনবো।
1: আচ্ছা আচ্ছা,
0: ঠিক আছে, নমস্কার দাদা, ভালো থাকবেন।
1: হ্যাঁ নমস্কার, আপনি ভালো থাকবেন, যাচ্ছে, গান শুনতে থাকুন।

0: নমস্কার ম্যাডাম।
1: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
0: হ্যালো স্যার, আমি সুমন মুহুরি আগরতলা থেকে বলছি।
1: হ্যাঁ, কেমন আছেন?
0: আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হুম হুম হুম একদম ভালো
0: স্যার। আপনাদের কোনো বৃষ্টি হচ্ছে এখন?
1: এই মুহূর্তে তো বলতে পারছি না।
0: না, আমাদের এখানে হচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম আর কি। স্যার আজকে একটা গান শুনবো।
1: হ্যাঁ নিশ্চয়ই।
0: ও এটা ছবির নাম তো বলতে পারি, গানের লাইনটা বলছি। গানটা বলে এরকম, বালিতে তোমার নাম লিখে দেবো, জলে ধুয়ে যাবে, জলে ধুয়ে যাবে। এই গানটা স্যার
1: দেখছি।
0: স্যার আমার কয়েকজন বন্ধু আছে, নাম নাম বলতে পারে?
1: হ্যালো,
0: বলছি আমার কয়েকজন বন্ধু আছে, নাম বলতে পারি?
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
0: শুনছেন অনুপ কুমার চট্টোপাধ্যায়, প্রেমজিৎ চক্রবর্তী, বিশ্বজিৎ পাল, আশুতোষ বল্টি, এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাসহর শুনছেন তাদের সবাইকে নিয়ে সঙ্গে আপনিও শুনবেন আশা রাখছি।
1: ঠিক আছে, পাঠিয়ে দেবো গান, শুনতে থাকুন, ভালো থাকবেন। হ্যাঁ হবে।
0: ঠিক আছে।

0: हेलो हेलो। हाँ,
1: हेलो, मैं
0: श्रीविला थेके बोलछी।
1: कुमारवाड़ी থেকে বলছি। কুম্বালিকা ফুটে চাচ্ছি,
0: আচ্ছা হ্যাঁ বলুন।
1: কেমন আছেন দাদু ভাই?
0: হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
0: হ্যাঁ, অনেকদিন পর কথা বললাম।
1: অনেকদিন পর লাইন পেলাম।
0: আচ্ছা আচ্ছা,
1: আজকে গান শুনবো।
0: হুম
1: কোনো কিছু নেই তো আমার, দেবদান ছবি থেকে। আর যাদেরকে এনে গানটা আমি শুনবো,
0: হুম
1: অনুপ সদর দাদাশ্রী, অনুপ কুমার ভট্টাচার্য, বদ্রিশ্রী মন্দির সুতপা ভট্টাচার্য, প্রেমজিৎ চক্রবর্তী, আর যারা যারা রেডিওর পাশে বসে আছেন সবাইকে নিয়ে শুনবো।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো সবার জন্য পাঠিয়ে দিচ্ছি গান।
1: হ্যাঁ হ্যাঁ রাখছি, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন?
1: নমস্কার স্যার।
0: নমস্কার।
1: আমি আসাম কাছাড় জেলা থেকে বলছি, দেবজিৎ দাস। আর আমার গ্রামের নাম বাগরিপাড়।
0: হ্যাঁ, একটু জোরে বলুন, কথা কম আসছে।
1: তো আপনার ওখানে আজ বৃষ্টি কেমন হলো?
0: এই মুহূর্তে বলতে পারছি না, সকালে তো হয়নি।
1: আমাদের ওখানে তো অনেক বৃষ্টি হয়েছে, সকাল থেকে বৃষ্টি হয়েছে।
0: আচ্ছা,
1: আর আপনাদের তো আকাশবাণী ক্লাসে অনুষ্ঠান শুনছি, খুব ভালো লাগছে। আর বিশেষ করে আমার রামকৃষ্ণনগর থেকে আমার বড়দা ফোন করেছিলেন একটু আগে, শুনে রাখছি, খুব ভালো লাগলো ওনার কথাবার্তা শুনে, খুব ভালো লাগলো, ধন্যবাদ জানাই।
0: আচ্ছা, তো কি গান শোনাতে পারি আজকে?
1: আজকে তো সোমবার দিন, আজকে তো মহাজোগের পুজোর দিন, তাই আমি সকালবেলা গিয়েছিলাম মন্দিরে দর্শন করতে গেছিলাম। তাই আজকে আমি গান শুনতে চাইছি, এই যে আকাশ এই যে মাটি সবই যে তোমার দেওয়া দান। গানটা গেয়েছেন কুমার শানু, এবং কুমার শানুর সাথে গানটা গেয়েছে মোহাম্মদ আজিজ।
0: যা দেখছি,

0: ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।
1: এই গানটি আমার পরিবার শুনবেন,
0: হুম,
1: বাবা শুনবেন, কিষেণ কুমার দাস মা শুনবেন, শিবরামী দাস, বড় ভাই শুনবেন অজিত দাস, আর আপনার জন্য রইল গান আর পর্দা রয়েছে অনুপ কুমার ভট্টাচার্য, দিলীপাসনের সেটা ভট্টাচার্য, আর রয়েছে প্রেমী দাদা আনন্দ ভাই, দাদা শুনবেন দাদন বরানি, দাদা শুনবেন বাদল ভুটিয়া, আর শুনবেন দাদা শুনবেন জহরলাল বর্মন, আর দাদা শুনবেন নতুন চক্রবর্তী বাঙালি আর তার আমি একটা কথা বলছি, মানে গানটা যদি আমার ফোন কাটার পরে গানটা বাজানো একটু ভালো হবে, অনেক গান চলে যায় বলছিলাম। হ্যালো,
0: কি বলছি?
1: আমি বলছিলাম কি গানটা আমার ফোন কাটার পরে গানটা শোনান যদি ভালো হয়।
0: ঠিক আছে,
1: গান চলে যায়, আমরা তো গান শোনার জন্য ফোন করি ইনস্টানে, এটা বলছিলাম।
0: ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি গান, শুনুন।
1: ঠিক আছে, নমস্কার, রাখি,
0: নমস্কার।

0: হ্যালো স্যার।
1: হ্যাঁ, শুভেরা থেকে বলছি।
0: আমি ফুলতলা থেকে পিন্টু চিনা।
1: কেমন আছেন?
0: ভালো, আপনি ভালেন স্যার?
1: ভালো, বলো।
0: আমি একটা গান শুনতে চাব।
1: বলুন।
0: মিথুনের গান।
1: হ্যাঁ,
0: আমার গর্বে সুমিতা বৌদি বরুণ চট্টর আর বুলকি দা আর সন্ধ্যা বোধা।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান, শুনুন সবাইকে নিয়ে।
0: আচ্ছা আচ্ছা, রাখি।

0: নমস্কার দাদা ভাই,
1: হ্যাঁ, নমস্কার।
0: আমি তোমার কাছ থেকে বলছি দা। দাদা ভাই, আমি একটি বাংলা ছায়া ছবি গান শুনবো, একান্ত আপন,
1: হ্যাঁ, কোন গানটা?
0: তোমারই চলার পথে। আমার সঙ্গে শুনবেন বাবুল দাদা ভাই, বাবুল দাদা ভাই আসছে, দাদা ভাই পিন্টু ভাই, দাদা ভাই আপনিও শুনবেন।
1: হুম হুম আপনাদের শুনবই।
0: হ্যাঁ, বাবুল দাদা ভাই,
1: ঠিক আছে, শুনতে থাকুন, পাঠিয়ে দিচ্ছি গান, ভালো থাকবেন।

শ্রোতা বন্ধুরা, কথার গানের মধ্য দিয়ে শেষ হলো আমাদের আজকের সুরের বেলা অনুষ্ঠান। সবাই ভালো থাকবেন, কথা হবে আগামী আসরে। এতক্ষণ শুনছিলেন লাইভ ফোন ইন সুরের বেলা, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 12:05 শুনবেন যুব অনুষ্ঠান যুববাণী, 12:30 আধুনিক জ্ঞান। দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:00। 1:05 চিত্রমালা অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছবির গান। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে 1:30। 1:40 শুনবেন গজল। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 2:00। 2:15 শুনবেন লোকগীতি। 2:30 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 3:00 হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 3:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6:00 গড় গৃহস্থী

সন্ধ্যা 7টায় আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠানে রিলে করে শোনানো হবে। 7:35 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককবরক স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন 7:45 এবং 7:55। 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা মালঞ্চ অনুষ্ঠানে শুনবেন রবীন্দ্রসঙ্গীত রাত 8:30। 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে। 9:15 শুনবেন আধুনিক গান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30। 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। দেশাত্মবোধক গান 10:10। 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ সম্প্রচারিত হবে রাত 10:30। জানিয়ে দেওয়া হবে আগামী খেলের অনুষ্ঠান পরিচিতি। সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শ্রোতাবন্ধুরা শুনলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কৈলাসহর।

শ্রোতা বন্ধুরা শুনছিলেন যুব অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হলো আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠানমালা এবারে শুনবেন আধুনিক গান। প্রথম শিল্পী শ্রীকান্ত আচার্য।

ঘণ্টা শুনলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। এবারে গানের শিল্পী রূপঙ্কর ও স্বাগত।

গানটি শুনলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। এবারে গানটি শুনবেন শ্রীকান্ত আচার্য ও ইন্দ্রনীল সেনের যুগল কণ্ঠে।

গানটি শুনছিলেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। শ্রোতাবন্ধুরা, শেষ হলো আধুনিক গানের আসর। এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, এবারে চিত্রমূল অনুষ্ঠানে শুনবেন হিন্দি ছবির গান। আসরে আজ শুনবেন অঞ্জানা অঞ্জানি ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম গানটি শুনবেন নিখিল ডিসোজা এবং মোনালি ঠাকুরের যুগল কণ্ঠে।

গানটি ছিলেন মোহিত চৌহান, শ্রুতি এবং সহশিল্পীদের কণ্ঠে। এবারে বিশাল দাদলানি এবং শিল্পা রাভির কণ্ঠে শুনবেন অঞ্জনা অঞ্জনী ছবির গান।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ চিত্রমালা অনুষ্ঠানে শুনছিলেন অঞ্জানা অঞ্জনী ছবির গান। শেষ হলো হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তিন দিনের সেসেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেসেলসের 50তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ ষোলোয় পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের তিন দিনের সফর শেষে ভারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে তিনি আজ সেসেলস রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কের মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এরপর পিস পার্কে অবস্থিত মহাত্মা গান্ধীর মূর্তিতে তিনি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। প্রধানমন্ত্রী গতকাল সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেন। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। নরেন্দ্র মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে সেসেলসের জাতীয় দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথির সম্মান জানানো হল। বিশেষ সৌজন্যের নিদর্শন হিসেবে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস তারকাস এবং আইএনএস ইক্সাক পোর্ট ভিক্টোরিয়ায় নোঙর করে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণকে ভারতের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিবেশ সংরক্ষণ এবং সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে সেসেলসের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান গার্জিয়ান অব দ্য ব্লু হরিজন প্রদান করা হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি প্যাট্রিক হারমেনি প্রধানমন্ত্রীর হাতে এই সম্মান তুলে দেন। এই সম্মানে ভূষিত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জনগণ এবং সেদেশের সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান। বিদেশ সচিব বিক্রম মিশ্রী জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেসেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী হিসেবে সেসেলস ভারতের মহাসাগর দৃষ্টিভঙ্গি এবং গ্লোবাল সাউথের প্রতি অঙ্গীকারের বিশেষ গুরুত্ব বহন করে।
1: Seychelles is a very important member of and a very important partner for India in its vision Mahasagar, which is mutual and holistic advancement for security and growth across regions, as well as in India's commitment to the global south. This is a relationship that is long-standing, that is historical. So this is a relationship that for the longest time has been underpinned by very close people-to-people relations, and in the modern era by growing developmental partnership initiatives, which include a substantive maritime security and defense cooperation between the two countries.
0: মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পারস্পরিক হামলা সাময়িকভাবে বন্ধ রেখে আগামীকাল কাতারের রাজধানী দোহায় ফের আলোচনায় বসতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে দুদেশের মধ্যে বিরোধ মেটানো এবং সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে সাময়িক যুদ্ধবিরতি যাতে লঙ্ঘিত না হয় সেই লক্ষ্যেই এই উদ্যোগ। মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, আপাতত উভয় পক্ষই সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকবে এবং আলোচনা চলাকালীন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক থাকবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করবেন। আজ বিকেল 5টায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেবেন। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের অনুদানের আর্থিক অনিয়মের অভিযোগের সম্পর্কে ফরেন্সিক অডিট আদালতের তত্ত্বাবধানে তদন্ত চেয়ে একটি জনস্বার্থ মামলা জরুরি শুনানি গ্রহণ করতে সুপ্রিম কোর্ট আজ অস্বীকার করেছে। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি সিল নাগুর বেঞ্চ জরুরি শুনানির প্রয়োজন কেন তা নিয়ে প্রশ্ন তোলেন এবং গ্রীষ্মকালীন অবকাশের পর আদালত খুললে আবেদনটি তালিকাভুক্ত করতে বলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে আজ রাজ্যসভায় সাংসদ পদে শপথ নিয়েছেন। সংসদ ভবনে উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন তাকে শপথ বাক্য পাঠ করান। কর্ণাটক থেকে ফের রাজ্যসভায় নির্বাচিত হলেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মামলা, মৃত্যুদণ্ডের হুমকি বা আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এবছরের শেষ নাগাদ তিনি দেশে ফিরবেন। শেখ হাসিনার এই বিবৃতির ফলে বাংলাদেশ

0: অন্যতম বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিষয়ে নতুন করে প্রশ্ন উঠল। এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার বিরুদ্ধে মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়ে অভিযোগ করেন যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র থেকে নির্মূল করতে বর্তমান কর্তৃপক্ষ বিচার বিভাগকে ব্যবহার করছে। পশ্চিমবঙ্গ সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল আজ বিধানসভায় ভোটাভুটিতে পাশ হয়েছে। কলকাতা হাইকোর্টের রায় মেনে এবং সংরক্ষণ ব্যবস্থাকে আইনি ভিত্তিতে আরও স্বচ্ছ ও কার্যকর করতেই এই সংশোধন আনা হয়েছে বলে অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বিধানসভায় বিল পেশ করে জানিয়েছেন। সংশোধনী বিলে প্রস্তাব করা হয়েছে, বর্তমানে ওবিসি ক্যাটাগরি এ অন্তর্ভুক্ত 65টি জনগোষ্ঠীর তালিকায় কোনো পরিবর্তন করা হবে না, তবে ক্যাটাগরি বিতে অন্তর্ভুক্ত 78টি জনগোষ্ঠীর তালিকা সম্বলিত শিডিউল ওয়ান বাদ দেওয়া হবে। ভবিষ্যতে কোনো জনগোষ্ঠীকে ওবিসির তালিকায় অন্তর্ভুক্ত করা বা তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশনের সুপারিশ বাধ্যতামূলক করা হয়েছে। জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিস মেকানিজম চালু করেছে। এই নতুন ব্যবস্থাপনায় আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থান থাকবে না। জম্মু ও কাশ্মীরে আগামী 3রা জুলাই থেকে বার্ষিক অমরনাথ যাত্রা শুরু হচ্ছে। এই তীর্থযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যাত্রার আনুষ্ঠানিক সূচনার আগে নিরাপত্তা ব্যবস্থা, যাত্রীবাহী গাড়ির চলাচল এবং সামগ্রিক প্রস্তুতি খতিয়ে দেখার জন্য আজ একটি পূর্ণাঙ্গ ড্রাই ট্রায়াল বা পরীক্ষামূলক মহড়া চালানো হয়। পুরীর জগন্নাথ মন্দিরে ঐতিহ্য ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ শ্রী জগন্নাথ দেবের পবিত্র স্নান যাত্রা পালিত হচ্ছে। এই উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হয়েছেন। শ্রী জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে শোভাযাত্রার মাধ্যমে স্নানবেদিতে আনা হয়। সেখানে বৈদিক মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতের আবহে মন্দিরের পবিত্র সোনার কুয়ো থেকে আনা 108টি কলসের পবিত্র জলে তাদের মহাস্নান সম্পন্ন হয়। এই উৎসবকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ও ব্যাপক জনসমাগম নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। ভেনিজুয়েলায় দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,045। সেদেশের জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলিতে রাষ্ট্রপতি হরহে রদ্রিগেজ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, 7.2 এবং 7.5 মাত্রার ওই বিধ্বংসী ভূমিকম্পের পর দেশে এ পর্যন্ত 430টিরও বেশি ছোট আকারের কম্পন রেকর্ড করা হয়েছে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহ অব্যাহত। ফ্রান্স, জার্মানি ও চেক প্রজাতন্ত্র সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে সর্বোচ্চ তাপমাত্রার নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, তীব্র দাবদাহের কারণে বুধবার থেকে প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 85%-ই বয়স 65 বা তার বেশি। হিমালয়ের সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ছত্তিশগড়, কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, কড়াইকল, তেলেঙ্গানা এবং বিদর্ভেও আগামী 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে অসমের ধেমাজি জেলা ও পার্শ্ববর্তী অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুরাজ্যের সীমান্তবর্তী পাহাড়ি নদীগুলিতে ভারী বৃষ্টির ফলে জলস্তর অত্যধিক বেড়ে যাওয়ায় জোনাই, সিমেনচাপুরি এবং দিময়ে দুকুল ছাপিয়ে জল স্থলভাগে ঢুকে পড়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। আউনস্টেন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের বিরুদ্ধে খেলবে, খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:00। এদিকে গত রাতের খেলায় কানাডা দক্ষিণ আফ্রিকাকে 1-0 হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের একেবারে শেষ দিকে কানাডার হয়ে গোল করেন স্টিফেন এস্তাকিও। কানাডা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ পৌঁছেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। 3 দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেশেলসের 50তম জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি তিনি সেদেশের রাষ্ট্রপতি এবং ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। স্থায়ী শান্তির লক্ষ্যে দোহায় আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান আবার আলোচনায় বসতে চলেছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের শেষ নাগাদ দেশে ফিরবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইউরোপে তাপপ্রবাহ অব্যাহত। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ সিকিমে আজ ভারী বর্ষণের সতর্কতা। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল জাপানের মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কানাডা শেষ 16-এ পৌঁছেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হলো কলকাতা কেন্দ্রের।

শুনছিলেন গজল। শ্রোতা বন্ধুরা, শেষ হলো গজল অনুষ্ঠান আকাশবাণী কৈলাস শহর। অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাস শহর কেন্দ্র থেকে। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ।

শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন বিষ্ণুপদ মান্না। শ্রোতবন্ধুরা, শেষ হলো লোকগীতির আসর। এবারে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। এর অববাহিত পরেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ।

0: 18
1: আকাশবাণী এখন শুনবেন ঘর গৃহস্থী।

0: নমস্কার দাদা।
1: হ্যাঁ নমস্কার।
0: আপনার নামটা কইবা?
1: অরুণন দেবনাথ।
0: আচ্ছা, তো আপনার এখানে জায়গার পরিমাণ কতখান আছে?
1: আমাদের মানে সম্পত্তি যতটুকু 5-6 খানি মতো আছে। তার মধ্যে কিছু আছে ধান চাষ করা হয়, কিছু আছে সবজি খেত করা হয়, তারপরে এটাতে আবার ধানও করা হয়।
0: আচ্ছা, না আমি আপনার এই যে সুন্দর পুই করছেন, যে পুইয়ের মোটামুটি জমির পরিমাণ কতখান আছে?
1: আধা খানি।
0: তো মোটা এই পুইটা করতে গেলে আপনার জমিটা কোন মাস থেকে তৈরি করতে লাগছে?
1: এটা আমরা তৈরি করি অগ্রান মাস থেকে আল চাষ করি
0: জমিটার। আচ্ছা,
1: আল চাষ করি মাটিটারে যখন একদম জোরজোড়া করি, জোরজোড়া করে সার দিমু, গোবর দিমু, দিয়া ভালো করে আরো আল চাষ দিমু। আল চাষ দেওয়ার পরে আরো 15-20 দিন রাখিয়া, তারপরে আরেকদিন যেদিন লাগাইমু
0: আমি
1: লাগাইছি পৌষ মাসে, চার্জ দিছি মাঘ মাসের 20 তারিখের মতো গেছে, তখন লাগাইছি
0: মাঘ মাসের 20 তারিখে। আচ্ছা, শীতে পুইটা লাগানি হয়েছে কইরানি একটু কম বাড়ছে না? এটা বাড়ে কম,
1: এটা শীতের মৌসুমে মানে গাছটা উঠতে দেরি হয়।
0: আচ্ছা,
1: আমরা কি করি যে বীজটা যখন আমরা লই গাছের থেকে, এইবার যখন লাগাইমু এই বীজটা তার আগের বছরের বীজটা আমরা লাগাই।
0: আচ্ছা, এটার কারণ?
1: কারণ যখন বীজ গাছে ধরে যখন পাকে তখন ফাল্গুন মাসে দিকাই হয় পাকতে পাকতে, আর আমরা রুই মাঘ মাসে বা মাঘ মাসের প্রথম দিকে রোয়া পড়ে, তখন এই বীজটা পাই না এবারের বছরের বীজটা, তাই আগের বছরের বীজটা আমরা লাগাই। আগামীতে যে আমরা করবো এবার তো ওই গেছি গা, এইবার যে বীজটা পাকছে এই বীজটা আমরা অলরেডি রেখে দিছি শুকাইয়া টুকাইয়া, আগামীতে এটা লাগানোর লাগে।
0: আচ্ছা, এই পুইটার পাশাপাশি আপনি আর কি তা করছেন?
1: আছে কচু, আছে অল্প করছি।
0: আচ্ছা, কচু আর পুই,
1: ভেন্ডি আছে অল্প করছি,
0: ভেন্ডিও করছেন। তো আপনার কাছ থেকে জানবো যে এখন তো খালি শুনলাম যে আপনি পৌষ মাসে জমি তৈরি করছেন, তো জমি তৈরির সঙ্গে সঙ্গে এইটা থেকে কোনো সার ব্যবহার করছেন নি?
1: সার ব্যবহার করছি।
0: কি কি সার দিতে লাগছে?
1: সার প্রথমে গোবর দিছি, যেমন আধা খানি জমিতে 41 বার গোবর দেওয়া হয়েছে।
0: আচ্ছা,
1: আমরা 2 টুকরি দিয়ে একবার হই, 40 বার গোবর দেওয়া হইলো, তারপরে এসপি সার 1-2 বস্তা,
0: আচ্ছা
1: 1 কুইন্টাল পরিমাণ, তারপরে তার মধ্যে দিলাম পটাশ কিছু 1-10 কেজির মতো, ইউরিয়া 1-20 কেজির মতো দিয়া সার দিলাম। সার দিয়ে 15 দিন এটা রেখা দিলাম।
0: আচ্ছা, তো পৌষ মাসের ধরেন পৌষ মাস রেখা দিছে?
1: পৌষ মাস পুরো রেখা দিছে।
0: আচ্ছা,
1: তারপরে 15 দিন পরে আবার দিলাম আল চাষ।
0: আচ্ছা,
1: দিয়ে আমরা বীজটারে রোপণ করি।
0: আচ্ছা, এই যে বীজটা রোপণ করেন, আমি যেমন পুইয়ের যে বীজ দেখছি এটা আপনার একটু গুলগুল গুলগুল মতো। আচ্ছা, এটা প্রথম অবস্থায় এটা হাতে লইলে একটু রক্ত রক্ত লাল লাল হয়, তো এটা যখন পুরা মতে বীজের আকৃতিতে হয়ে যায় তখন আর এটার থেকে কোনো মানে পুরা শুকাই যায়?
1: না শুকায় না, এটাতে আমরা কি করি আমরা বীজটা যখন পাকলে পরে খালা হয়,
0: হুম হুম।

0: কালা হয়। তো কালা হইলে পরে আমরা এটা গাছ থেকে পাইরা এটা মাটির মধ্যে ফালাইয়া গসাইম, বস্তা দিয়া পাটের বস্তা আছে, বস্তা দিয়ে গসাইয়া এটা যেন ওই কালাটা বা লাল একটা রস বের
1: ওইটাই
0: এটা আমরা ছুটাইলাম অলরেডি।
1: আচ্ছা,
0: ছুটাইলে পরে তার ভিতরে যে মেইন বীজটা এটা শুকাইমু বলা করে।
1: আচ্ছা,
0: শুকাইয়া একদম মানে পূর্ণ মাত্রায় শুকাই গেলে পরে আমরা এটা একটা কাঁচের বইয়া বা কাঁচের বোতলে রেখে দিলাম।
1: আচ্ছা,
0: তারপরে যখন লাগানির সময় আয়, লাগানির আগে ধরেন সপ্তাহ দিন আগে এটা আমরা জলে ভিজাইলাম বীজটারে।
1: আচ্ছা,
0: ভিজাইয়া কিছু সালি বা বালু মাটি দিয়া এটা মাখাইয়া রেখে দিলাম এক সপ্তাহ পর্যন্ত।
1: আচ্ছা,
0: তারপরে আস্তে আস্তে এটা ঘেরাইব, সামান্য ঘেরাইলো তারপরে আমরা এটা লাগাইলাম তাড়াতাড়ি উঠার লেগে।
1: আচ্ছা, এই যে আপনার জমিটা তো খুব সুন্দর করে আমি দেখতেছি লু তুলা। হ্যাঁ, লু তুলা তো পুইটার ক্ষেত্রে লু তুলা কি কারণে লাগান আপনারা?
0: লু তোলা হয় মানে জল দিতে সুবিধা, তারপরে বর্ষার ফসলটা বর্ষার কারণ আরো দুই মাস তিন মাস থাকবো আমার এটা।
1: আচ্ছা,
0: পুরা বর্ষা পাইব তখন যদি পল্লা না তুলি লু না তুলি তাহলে তো এটা শ্যামা লাগে যাবো, শ্যামা লাগলে পুইয়ার ঠিক ঠিক মতো গ্রোথ আইতো না বা লাল হয়ে যাবগা গাছটা আর বাজারে বিক্রি হইতো না, এ কারণে আমরা লু তুলি।
1: লু তুলা আবার যাতে বেশি বৃষ্টি থাকলে গুড়াটাও ফসলো না।
0: না, ফসলো না।
1: তো এইবার আপনার এই যে লু যে তুলছেন ওখান দেখতেছি আপনি এটার মধ্যে ড্রেনটা ভুইড়া ভুইড়া জল দিতাছেন, এটা কোন সময় জল দেওয়াটা বন্ধ করবা?
0: এটা তো যখন দেখমু যে বৃষ্টিতে জল নাই জলের পরিমাণের দরকার তখনই জল দিমু, যখন দেখমু জল লাগে না তখন সম্পূর্ণ সাইড়া দিমু জলটা।
1: আচ্ছা,
0: সাইড়া দিমু জল গেলে বাইরে গাছটা ঠিক থাকলো।
1: তো মোটামুটি এই গাছের বয়স তো আপনার ধরেন অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ
0: না তিন মাস হয়েছে না
1: পৌষ মাঘ ফাল্গুন
0: বীজ লাগাইছি পর্তিকে মানে লাগাইছি পর্তিকে যখন বীজ লাগাইলাম মাঘ মাসের বিশ তারিখ গাছ উঠতে উঠতে আরো দশ বারো দিন গেছে গে।
1: আচ্ছা,
0: মানে ফাল্গুন মাসও গাছই উঠছে প্রথম দিকে প্রথম সপ্তাহে, তারপরে টুট দিয়া সুন্দর করে গাছ বরাবর তরতে আরো এক মাস গেছে গে, মানে ফাল্গুন মাস সম্পূর্ণ গেছে গে।
1: আচ্ছা,
0: চৈত্র মাসের পনেরো বিশ তারিখ থেকে আমি বিক্রি করতেছি।
1: আচ্ছা, এই যে বিক্রি করতেছেন কিন্তু আমি তো গাছটারে দেখলে মনে হইতেছে এটা থেকে একটুকু কাটছেন না, এটা কিরকম ভাবে আপনারা এটা কিরকম ভাবে বিক্রি করেন এবং কতদিন পর থেকে বিক্রিটা শুরু হয়?
0: তো গাছ যখন এই যে ডুগাডি ডুগাডি যখন দেখি আমরা দেড় হাত পরিমাণের লম্বা হয়েছে তখন এটা কাটি।
1: আচ্ছা,
0: এক হাত কাটমু আর বাকি আধাত গুড়িটা থেকে দিব।
1: আচ্ছা,
0: এই গুড়ির থেকে একবার ডেম দিব, ডেম দিয়ে আবার লোদ দিব, ওই সেম এরকম পরিমাণে আমরা খাচ্ছি।
1: আচ্ছা, অনেকে যে পুইয়ের উপরে আপনার মাচা দেয় তা আপনার এটা মাচা না দেওয়ার কারণটা?
0: মাচা না দেওয়ার কারণ আমরা এক ফসলি করি আস্থা বছর এটা রাখি না।
1: আচ্ছা,
0: মাচা দিয়ে আমরাও দেই যেখান থেকে মানে বীজ রাখা হয়, বীজ রাখা হয় এখানে আমরা ছোট একটা মাচা দিয়ে এখানে গাছ লাগাই দিই।
1: আচ্ছা,
0: এটাতে লোদ দিব, ফুল আইব, বীজ ধরবো, আবার রোয়ার লাগিয়া ওইটা আলাদা করে দিই আমরা। আর আমরা সার দিই না কেন, মাচা মাচা দিই না মানে আমরা যখন মাছার সময় তখন আমরা মানে ধানের ফসলের সময় আসে
1: সময় আই পড়ে
0: তখন এটা তার খাস করতে পারি না।
1: আচ্ছা,
0: এই কারণে আমরা মাছা ফলনটা করি না,
1: মাছার দরকার নাই। আর বীজের লিগা যেখানে করুন তখন এটা আলাদা ভাবে মাছা দেওয়া হয়,
0: আলাদা কিছু জায়গা।
1: আচ্ছা, তো এবার গেল আপনার এটা মোটামুটি এইভাবে এক হাত দেড় হাত করে কাটতে কাটতে এটা কতদিন পর্যন্ত এটা চালাইয়া যাইবা?
0: এটা প্রায় তিন মাস পর্যন্ত,
1: তিন মাস ধরুন এখন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়,
0: আষাঢ় আষাঢ় আর শ্রাবণ মাস পর্যন্ত,
1: শ্রাবণ মাস পর্যন্ত যাইব।
0: তারপরে তো আমার ধান লাগাই দিন
1: এখানে
0: শ্রাবণ মাসে এক ফসল ধান হয়ে যাবে আমার এটাতে আবার
1: এইখান থেকে। তো আপনার এখানে তো জমির কষ্টটাও কম করতে লাগবো যেহেতু এখানে সারও কিছু আছে আপনার,
0: এটা তার ধান ফসল লাগাইলে আর কিছু দেওয়া লাগবে না
1: একবার
0: মাটির লগে চাষের লগে দিছি তারপরে আরেকবার দেওয়া হয়েছে, আরেকবার যে দিছি এটা মানে গাছ যখন আধাত হয়েছে আধাত পরিমাণ বা আট দশ ইঞ্চি পরিমাণ হয়েছে তখন আমরা ডিএফি দিই, ডিএফি দিয়ে এটা খুঁড় দিব কোদাল দিয়ে।
1: আচ্ছা,
0: তারপরে আবার যখন দেখবো গাছের সারের প্রয়োজন আছে আমরা শুধু ডিএফি ইউজ করবো, তখন অন্য সন অন্য সন ইউজ করতে অসুবিধা কারণ গাছের পাতা লাগিয়ে যাবো, পাঁচ সাত কেজি ডিএফি এরকম জল দিবো দিয়ে বাইন করে দিলাম।
1: আচ্ছা,
0: গাছে ঠান্ডা নিব।
1: আচ্ছা, পুইয়ের মধ্যে আপনার

0: পোকার আক্রমণ আসেনি?
1: না, এটা নাই, রোগ পোকা নাই। পোকার মধ্যে শুধু এইটাই বেশি খরা দিলে পাতা স্পট ফুলে যায়।
0: আপনার এই পুয়ের মধ্যে খরচার পরিমাণ কিরকম হয়েছে?
1: ধরেন আমার আধা খানি পুই করতে গিয়া প্রায় 8-9 হাজার টাকা
0: খরচা
1: হয়েছে।
0: এইবার পাশাপাশি শুনবো আপনি যে কইছেন আপনার একটা কচু ক্ষেতের কথা, কচু এবং ভেন্ডির কথা। তো কচু আর ভেন্ডির কথাটা শুনতে গেলে এই জমির প্রশ্নটাই আগে আই যায় যে জমি কিরকম ভাবে আমরা তৈরি করতে লাগে। তো এই ক্ষেত্রে যদি একটু কোন যে জমিটা কিরকম ভাবে তৈরি করতে লাগে।
1: ভেন্ডির ক্ষেত্রে আমরা জমিটারে আল চাষ করবো, আল চাষ আমরা 4-5 বার চাষ দিন কন্টিনিউ, একদিন এই দিই বা 3 দিন এই দিই। এটাতে আর মাটির জ্বালানি লাগে না, মাটির উর্বরতা আনতে লাগে না।
0: আচ্ছা,
1: এই জন্য চাষ দিই আমরা লু করে 1.5 হাত পরিমাণে 1 লু দিলাম, দিয়ে 20টি লাগাই দিলাম। বিচরাতে রস নাই মানে জলের পরিমাণ কম
0: আছে,
1: এটাতে ঘেরা আনতে লাগে।
0: আচ্ছা,
1: তারপরে সার ইউজ করি না আমরা খুব কম। যখন গাছ উঠবো, গাছ উঠলে পরে যদি দেখি গাছের গ্রোথ বালা না মানে গাছটা সবল হয়েছে না, তখন একটু একটু সার দিব।
0: আচ্ছা,
1: বেশি সার দিলে ভেন্ডি হয় না, গাছ ডেকে গেলে ভেন্ডি ধরে না।
0: আচ্ছা,
1: ফুলকপি
0: তো ভেন্ডি লাগানির উপযুক্ত সময় কোন মাসে ভেন্ডিটা লাগাইতে লাগে?
1: ভেন্ডি সারা বছর হয়, যে কোনো মাসে।
0: তে ভেন্ডির মধ্যে কি বর্ষার বীজ একটা আর শীতের বীজ আছে?
1: ভেন্ডি বর্ষায় ক্ষতি করে না, শীতে একটু ক্ষতি করে, গাছের গ্রোথটা কম কমায় শীতের দিন
0: শীতে। আচ্ছা আচ্ছা,
1: আর গরমের সময় কিন্তু ভেন্ডিটা ভালো হয়।
0: গরমে? হ্যাঁ,
1: গরমে
0: যেমন খুব বেশি পাওয়াও যায়, শীতে আপনার তো একটু কমও
1: পাওয়া যায়।
0: তো এই যে ভেন্ডির ক্ষেত্রে আপনি কইলা যে তার কোনো মাসের দরকার হয় না, যে কোনো মাসেই ভেন্ডি মানে সব মাসেই করা যায়।
1: সব মাসেই
0: একটা গাছ দিয়ে করা যাইব না, তারে লাগাইতে লাগে আলাদা আলাদা।
1: লাগাইতে লাগে,
0: লাগাইতে লাগে,
1: বীজ লাগাইতে লাগে।
0: তো বীজ বীজ যদি আমি লাগাইতে যাই তো আমার হইয়া যাইব, এটার ক্ষেত্রে কোনো অসুবিধা হইতো না?
1: হয়ে যাইব।
0: আপনার এখনে যে ভেন্ডি যে আছে এই ভেন্ডির বয়স কিরকম
1: গাছের? বয়স ধরেন 1 মাস।
0: 1 মাস হয়েছে?
1: 1 মাস হয়েছে
0: গাছের বয়স। তো এই যে 1 মাস পর্যন্ত তারে যে নিলা, এই ক্ষেত্রে কিরকম ভাবে জমির যত্ন বা ভেন্ডি গাছের যত্ন করতে লাগলো?
1: যত্ন বলতে তখন গাছ উঠলো, তারপর আমরা কুড় দিলাম, বিচারে কুড় দিয়া সুন্দর করলাম, গাছটি মরে গেল। তারপরে জল দিলাম, গাছের জল পাইতে দিব, তারপরে হালকা করে পাতলা করে একটা লু করে দিলাম, ওই শেষ। তারপরে
0: আর কোনো কিছু
1: না, আর কিছু দিলাম না।
0: আচ্ছা, ভেন্ডির মধ্যে আপনার রোগ পোকার আক্রমণ আছে নি?
1: আছে, রোগ পোকার আক্রমণ আছে।
0: একটু রোগ পোকা সম্পর্কে যদি কোন যে ভেন্ডির মধ্যে কি কি ধরনের রোগ কোন কোন সময় আক্রমণ করতে পারে?
1: ভেন্ডির মধ্যে একটা রোগ সবচেয়ে মারাত্মক রোগ, ভেন্ডি গাছটা হলুদ হয়ে যায়।
0: আচ্ছা,
1: বেশি খরা পাইলে বা বেশি বৃষ্টি পাইলে গাছের পাতা হলুদ হয়ে যায়, ভেন্ডি সহ হলুদ হয়ে যায়। এই রোগটা খুব খারাপ, এটার কোনো ওষুধ নাই,
0: মানে কোনো কিছুতেই এটা আটকানো যেত
1: না, এটার কোনো মেডিসিন নাই। এগ্রিকালচার অফিসারও আইছে এই ব্যাপারে, আমরা লগে মিটিং করা হয়েছে, তারাও এটার কোনো ওষুধ পাইছে না। এটার ওষুধ একমাত্র গাছটা কাটটা ফেলাই দেওয়া,
0: মানে গাছটাই নষ্ট হয়ে গেল।
1: নষ্ট
0: হয়ে গেল। আর এটা কিরকম নিজে একটা গাছ হলুদ হলে পরবর্তীতে সবটি হইব, এরকম কোন নিয়ম আছে?
1: সব হয়ে যায়,
0: মানে তেলে এটা সংক্রামক একটা তৈলে
1: পোকা ভাইরাস যেটা হয়। এটা পোকা আছে যে আজকে আমার এই গাছটা হলুদ হলো পাতা, এই গাছে একটা পোকা বইয়া এই গাছ থেকে বালা গাছটা বইছে পোকাটা, এই গাছেরও এই রোগটা সৃষ্টি হয়ে যাবে। এটা সংক্রামক রোগ যেটা হয়, এটা ভালো হয় না, এটার কোনো ওষুধ নেই।
0: চৈত্র, তাহলে তখন বাজারজাত করতেছেন
1: না? এখনো বাইরেছে না, এখন মানে

0: ধরা খালি শুরু হয়েছে,
1: ধরা শুরু হয়েছে,
0: ধরা শুরু হয়েছে খালি এখন বাজাজাত হয়েছে না।
1: তা আপনার সঙ্গে কথা কইয়া খুব ভালো লাগছে, আপনারে অনেক অনেক ধন্যবাদ।
2: আগামী 30 জুন সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 2-1 জায়গায় হালকা তাকিয়া মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 27-33 এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 12 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা 98 এবং 60% থাকতে পারে। এই পরিস্থিতিতে সবজির জমিতে বৃষ্টিপাত হইলে পরে জল দাঁড়াইয়া যাওয়ার সম্ভাবনা। মাটির অতিরিক্ত তস শিকড়ের পুষ্টি এবং জল শোষণ ক্ষমতা কমাই দিতে পারে। পুষ্টির অভাবের লক্ষণ দেখা দিলে জমিতে খানিকটা সার প্রয়োগ করতে হইব। স্যাঁতস্যাঁতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে। আগাছার সমস্যা দূর করিয়া আপাতত হাত দিয়া অথবা উইডার ব্যবহার করিয়া আগাছা পরিষ্কার করুন। বজ্রপাত, গবাদি প্রাণী এবং মাঠে কর্মরত কৃষকদের লাগিয়া মারাত্মক হইতে পারে। বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা তাকিয়া বিরত থাকতে হইব। কাটা ফসল খোলা এবং অনাবৃত জমিতে না রাখাই ভালো। ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে অনেক জমিতেই জল জমিয়া থাকতে পারে। ধানের জমিতে এখন প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, তবে সবজির জমিতে জল জমিয়া থাকলে ফলনের ব্যাঘাত সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা সবচাইতে বেশি। অতিরিক্ত আর্দ্রতা, একটানা বৃষ্টিপাত, আর্দ্রতা এবং জল নিষ্কাশনের অপর্যাপ্ত ব্যবস্থা গ্রীষ্মকালীন সবজিতে বিভিন্ন ছত্রাকজনিত রোগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হইলগিয়া লঙ্কা, বেগুন, ঢেঁড়স, কুমড়া জাতীয় সবজিতে ডাম্পিং অফ অর্থাৎ পচা রোগের সম্ভাবনা আছে। কুমড়া জাতীয় সবজিতে অ্যানথ্রাক্স, নোজ এবং পাউডারি ও ডাউনি মিলডিও, কুমড়া জাতীয় সবজি, মরিচ, বেগুন, ঢলে পড়া শিকড় পচা রোগ, জমিতে জল নিষ্কাশনের সুবন্দোবস্ত নিশ্চিত করা প্রয়োজন। নাইলে এই সমস্ত রোগের কারণে আমরার অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা। আক্রান্ত গাছের অংশবিশেষ জমিতে কিয়া সরাইয়া নষ্ট করিয়া দিতে হইব। আপনারা পুড়াইয়া ফালাই দিলে সপ্তাহিয়া বালা। টমেটো, কুমড়া জাতীয় সবজির লতা, মাচা বা খুঁটির সাহায্যে উপরে তুলিয়া দিতে হইব, যাতে ফল মাটির লগে না লাগে বা মাটির সংস্পর্শে না আসে। রোগের প্রাথমিক লক্ষণ শনাক্ত করতে নিয়মিত জমি পরিদর্শন করতে হইব। আতঙ্কিত হইয়া কোনো রাসায়নিক ছত্রাকনাশক প্রয়োগ করবা না। ভিজে খড় তাকিয়া মুরগির কক্সিডাউসিস রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। মুরগির ঘড় শুকনা পরিষ্কার রাখতে লাগব। সমতুল্য খাবারের ব্যবস্থা করিয়া দিতে হইব, যাতে যথেষ্ট মাত্রায় মিনারেল আসে। যে সমস্ত জমিতে বিগত দিনের বৃষ্টির ফলে জল দাঁড়াইয়া আসিল, এই সমস্ত জমির গাছ খানিকটা দুর্বল হইয়া যাইতে পারে। এই অবস্থায় ফসলের রোগ পোকার আক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এর লাগিয়া ফসলের প্রতি নিয়মিত নজর রাখতে হইব। যেহেতু গাছে এখন মানে মাচা তুলিয়া দেওয়ার সময় হইছে, এর লাগিয়া কোনো ধরনের সতর্কতামূলক রাসায়নিক ঔষধ পূর্বের প্রয়োগের আগে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবা। অধিক তোষের ফলে করলার পাতায় হলুদ ছুপ ছুপ দাগ দেখা দিতে পারে, যা ডাউনি মিলডিও নামে পরিচিত।

আবার কোনো কোনো জায়গাত কাণ্ডের গুড়া ফাটিয়া গিয়া কাণ্ডক্ষরণ রোগের প্রকোপ দেখা দিতে পারে। এই রোগ নিয়ন্ত্রণে কার্বেন্দাজিম ও ক্লোরোথ্যালোনিল 1.5 গ্রাম বা মেটালাক্সিল ও ম্যাঙ্কোজেব 2 গ্রাম একসঙ্গে মিশিয়ে আপনারা প্রয়োগ করতে পারেন। পুকুরে আমরা অনেকেই নতুন চারাপোনা ছাড়ছি, চারাপোনা ছাড়ার আগে জল শোধন করিয়া নেওয়া একান্ত প্রয়োজন। জল শোধন করার লাগিয়া 48 কেজি চুন কানি পিছু পুকুরে প্রয়োগ করতে হইব। চুন প্রয়োগের 15-20 দিনের মাথায় কানি পিছু 300-350 কেজি FYM প্রয়োগ করতে হইব, অর্থাৎ ফার্ম ইয়ার্ড ম্যানিউর পুকুরের চারিদিকে মজুত করিয়া দিতে হইব। পুকুরের চারিদিকের বাঁধের উপর জাল দিয়া ঘিরিয়া দিন, যাতে কোনো সময় অল্প বা মাঝারি বৃষ্টিপাতে আপনার পুকুরের ফাঁড ডুবাইয়া গিয়া মাছ যাতে বাইরিয়া না যাইতে পারে, এর লাগিয়া এই ব্যবস্থা। পরিষ্কার পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল পান করেন, পরিমিত আহার করবা, মৌসুমি ফল অবশ্যই খাইবা। খেয়াল রাখবা কোনো রকমের রাসায়নিক মিশ্রিত ফল আপনি নিজেও খাইবা না, অন্যেরও খাইতে দিবা না। যারার বাড়িতে হাঁস মুরগ আছে, হাঁস মুরগের ডিম অবশ্যই আপনারা খাদ্য তালিকার মধ্যে রাখবা। গোপালন বৃদ্ধি করুন, গরুর দুধ আপনার শরীরের পুষ্টি, আপনার বাড়ির সবার শরীরের পুষ্টিবিধান করব। যারার বাড়িতে মৌমাছির বাস্ক আছে, আপনারা একটু খেয়াল রাখবা যাতে মৌমাছি পর্যাপ্ত পরিমাণে মধু আহরণ করতে পারে। প্রয়োজনে বাস্কের চারিদিকে আশেপাশে কোনো বাটির মধ্যে একটু চিনি জলা জলও আপনারা রাখতে পারেন। চিনিগুলা জল আপনারা রাখলে পরে আপনারা অনেকটাই সুরক্ষিত থাকবা। খেয়াল রাখবা আপনার মৌমাছি যাতে নষ্ট না হয়।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, বালা আসইন নিশ্চয়ই আমরার দাদা দিদি বৌদি মাসিমা হলেই। তে আইজ আসরে আরো একজন দাদা বাবুরে আমরা আমন্ত্রণ জানাইছি। তে নমস্কার আজ্ঞা দাদা বাবু, তো আপনার পরিচয় খান আপনি দেউকা।
1: নমস্কার, আমি শ্রীনাথ বৈদ্য, কৃষি বিজ্ঞানী, অনুগুলি ত্রিপুরা।
0: আচ্ছা, তো আজ আপনি আসলে কিতা আলোচনা করবা দাদা বাবু?
1: অ্যাকচুয়ালি এখন মানে বিশেষ করে এই সময় আমার আলোচনা আমি রাখছি পান চাষ। এই বিগত কয়েকদিন আগে আমাদের মধ্যে যে ঝড় জাম কালবৈশাখী চলে গেছে, সেই কালবৈশাখী তাণ্ডবে আমাদের অনেক পান বরজ নষ্ট হয়ে গেছে। এছাড়া এই সময়টাই আমরা নতুন পান বাগান তৈরি করতে পারি। এর জন্য আমি আশা রাখছি যে আমরা যারা কৃষক ভাইরা আছেন তারা আমার যে আলোচনা পান চাষ সেটা শুনবেন।
0: আচ্ছা, খুব একটা মূল্যবান আলোচনা কররা কিন্তু, কারণ আমরা কৃষক দাদা দিদি মাসিমা সকলে ফান এমন বালা পাই, বাত না খাইবা, কিন্তু ফান যদি তুরা দিলাইন তারা দিন কাটাই লইতে পারবা। আচ্ছা, শুরু করুক আপনার আলোচনা।
1: বলছিলেন আপনি ঠিকই বলছিলেন, পান একটি অর্থকরী ফসল। এই পানটা আপনার আমাদের ত্রিপুরাতে পাহাড়িগণ বাঙালি

0: বা মণিপুরীকরণ পান তাদের থাকতে হবে। পান যদি না হয় তাহলে কিন্তু আপনি দেখবেন যে ওনাদের মুডই নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য মহিলারা, বিশেষ করে মণিপুরি মহিলারা, বাঙালির এমনকি আমাদের ট্রাইবাল দাদা দিদিরা আছেন, পান তাদের থাকতে হবে। হ্যাঁ, আমাদের ঘরেও পানের ব্যবস্থা আছে। এখন পানটা করতে গেলে আমাদের চাষিকে তৈরি করতে হবে। পান চাষ সম্বন্ধে আমাদেরকে বিস্তৃত জানতে হবে। পান চাষটা খুবই সহজ সরল, কিন্তু খুবই কঠিন। আমি বিগত কদিন আগে বিভিন্ন ফিল্ডে পর্যবেক্ষণ করেছি যে বিগত যে আপনাদের কালবৈশাখী তাণ্ডব গিয়েছে, পান বরুজ নষ্ট হয়ে গেছে। আপনারা যারা কৃষক দাদা জানেন, আমাদের কুমারঘাটে যে আমাদের যেটা বস্তি আছে সেখানে প্রায় 680 পরিবার লোক, এটাকে আপনাকে বলে চিটাগাং বস্তি, চিটাগাং 680 পরিবার পান চাষ করে। এই পান চাষের উপর নির্ভরশীল। উত্তর ত্রিপুরার বা ঊনকোটি ত্রিপুরার যত প্রাণ ওইখান থেকে আসে। ওইখানে গিয়েছিলাম, ওইখানে দেখলাম। এখন বলছি, এখন পান চাষের নিয়ে আলোচনা করার মূল কারণ হলো এই মাসেই আমরা নতুন পান তারা লাগাবো,
1: বৈশাখ মাসে
0: আমরা লাগবো। বৃষ্টি হলে কিন্তু আবার লাগাবো না। এখন যে লাগাবো, চারাটা কোত্থেকে আনবো, চারাটা কিভাবে শোধন করব, কোথায় লাগাবো, কিভাবে লাগাবো, এই চারটা জিনিসের উপর আমাদের আলোচনা করতে হবে, আমাকে আজকে বলতে হবে। এখন যে চারাটা নেব, সেই চারাটার মাতৃগাছ কমসে কম 3-4 বছর পুরানো বয়স হতে হবে। 1 বছর চারার থেকে আমরা কোন লতানো পান নেব না। আমি আগেই বলেছি যে পান একটি লতানো বহু বর্ষজীবী একটি গাছ। এই গাছটা যদি 4-5 বছর হয়, সেখান থেকে 2-3 সেন্টিমিটার, মানে 1-1.5 আঙ্গুল লম্বা আপনার লতান নিয়ে কেটে নেব। একটা গাছ থেকে আমরা দেখেছি প্রায় 70-18টা আমরা নতুন লতা নিতে পারবো, যেই লতাটা পরবর্তী সময়ে গাছ হিসাবে আপনার কাজ করবে। এই গাছটাকে যে কাটবো, যে ছুরি আছে সেই ছুরিটা আপনি জীবাণুমুক্ত হতে হবে। আমরা জানি পানটা আমরা যেহেতু খাই, সেই পানের মধ্যে আমরা যতটুকু সম্ভব রাসায়নিক সার বা রাসায়নিক ঔষধ যাতে আমরা কম ব্যবহার করি। আমি প্রত্যেকটি আলোচনাতেই বলেছি যে আমাদের যে পরিবেশ পরিস্থিতি, জলই বলেন, বায়ুই বলেন, আকাশেই বলেন, আজ বিভিন্ন দেশে দূষিত, আজ বিভিন্ন আমাদের বিভিন্ন কলুষিত। আমরা এই যে জীবাণুমুক্ত পৃথিবী গড়তে গেলে আমাদের প্রথমেই দরকার এগ্রিকালচারের যে রাসায়নিক সার এবং রাসায়নিক ঔষধ, তার যে ব্যবহার সেটা কমিয়ে আনা। যতটুকু সম্ভব জৈব সার এবং জৈব ঔষধ, জৈব সার তো আপনি জানেন, জৈব কেঁচু সার আছে, গোবর সার আছে, পাতা পচা সার আছে, আর জৈব ওষুধ আপনারা জানেন, আমরা জানেন যে এই যে নিম খোল, তারপরে আপনার আছে নিম গাছের পাতার যে খোল, যে পাতার যে রস, সেটাকে রসে শেষ করে আমরা যদি সেটা যদি আমরা গাছে প্রয়োগ করি, সেখান থেকে আমরা উপকার আক্রমণ থেকে আমরা রক্ষা করতে পারবো। তাছাড়া আপনি জানেন গোমূত্র কতটুকু জীবাণুনাশক, সেটা আপনারা বলে লাভ নেই। আমরা যারা কৃষি বিজ্ঞানী আছি, আমরা রিসার্চ করে দেখেছি, গোমূত্র 1 লিটার গোমূত্রের সাথে যদি আমরা 15 লিটার জল মিশ্রিত করি, তা যদি আমরা গাছে ছিটিয়ে দিই, তৎক্ষণাৎ বিভিন্ন ধরনের পোকা মাকড়, জাপ পোকা, এপিড, তারপরে সয়া পোকা, দোয়া পোকা, পাতা মোচানো পোকা নষ্ট হয়ে যায়। আমি আমার আলোচনাতে আসি, আমি আবারও বলছি যে পান গাছে 2-3 ইঞ্চি যে লম্বা যে আপনার লতানো, সেই লতানোকে আপনার একটি দবনের মধ্যে আপনার জীবাণু নাশ করতে হবে। সেই দবনটা কি কর্পার অক্সিক্লোরাইড একটা ওষুধ, সেটা কিন্তু আমি বলি যে আমি প্রথমে বলি এটা আপনারা ব্যবহার করবেন না। আপনারা ঘরোয়া পদ্ধতিতে একটা ওষুধ ব্যবহার করবেন যার নাম হচ্ছে বড় মিক্সচার। বড় মিক্সচার মানে 50 গ্রাম চুন 5 লিটার জলে গুলে নেবেন, সেটা গুলবেন একটা মাটির পাত্রে, সেটা যদি অ্যালুমিনিয়াম বা অন্য পাত্রে করবেন না, বা বেশ বিষক্রিয়া হবে। আর একটা পাত্রে, সেটা মাটির পাত্রে রাখবেন 50 গ্রাম তুতে, যেটাকে আমরা বলি কাশমল্লিকা, বাংলা ভাষায় 50 গ্রাম তুতে 5 লিটার জলে গুলে নেবেন। গুলার পরে সেটাকে 12-14 ঘন্টা রেখে দেবেন, আগের দিন রাতে রাখবেন, পরের দিন সকালে 2টাকে মিশ্রণ করে নেবেন। এই মিশ্রণ করার পরে যেই দ্রবণটা তৈরি হল

0: সেটাকে বলা হয় 0.5% বোরো মিক্সচার, সেটা হলো ঘরোয়া পদ্ধতি তৈরি করবেন, সেটার মধ্যে কোন রাসায়নিক বিষক্রিয়া থাকবে না, এবং আপনার রোগ পোকা ছত্রাকেই বলেন, ব্যাকটেরিয়া বলেন, ভাইরাসেই বলেন, সেটা মুক্ত হবে এবং সেগুলি ধ্বংস হয়ে যাবে। তাই আমি বলি যে গাছ থেকে লতা কাটার পরে সেই দবনে 3-4 মিনিট সেটা আপনার শোধন করে নেবেন, পরবর্তী সময়ে সেই গাছ থেকে কোন রোগ পোকার আক্রমণ হবে না। এরপরে আপনার করতে হবে, যেখানে করবেন সেটা হলো হচ্ছে বোরো নির্বাচন, সেখানে যে জায়গাটা একটু উঁচু জায়গা হবে সেই জায়গার মধ্যে যাতে জল জমে না, সেখানে 2-4 বার চার্জ দিয়ে নিতে হবে। চার্জ দেওয়ার পরে সেটাকে মাটিকে 2-3-4 দিন মোটামুটি 1 সপ্তাহ পর্যন্ত মাটিকে সূর্যের আলোকে উন্মুক্ত করে রেখে দেবেন। কেননা সূর্যালোক আমি বলেছিলাম যে এমন একটা জীবাণুনাশক জিনিস যে সেটা সব ধরনের জীবাণুকে নাশ করে দেয়। সেই মাটিতে আপনারা 3-4 সেন্টিমিটার দূর দূর লতানো গাছকে একটা সারি থেকে আরেকটা সারি দূরত্ব হবে 15-20 সেন্টিমিটার। একটু লক্ষ্য করুন যে চারা থেকে চারা দূরত্ব হবে 3-4 সেন্টিমিটার, আর সারি থেকে সারি দূরত্ব হবে 15-20 সেন্টিমিটার। 15 সেন্টিমিটার রাখবেন, করার পর লাগিয়ে দেবেন। লাগানোর পরে চেষ্টা করবেন যাতে জল দিতে পারেন, জল তখনই দেবেন, মাটির তজ বুঝবেন। আপনারা যারা কৃষক আছেন, আমরা কৃষি বিজ্ঞানীর থেকে আপনারা হাতে কলমে আপনারা ভালো জানেন, মাটিতে যদি তজ থাকে তা নিশ্চয়ই জল দেবেন না, যদি তজ না থাকে তাহলে জল দেবেন। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে মাটি উনকুটির যে মাটি, সেখানে আপনার উই পোকার আক্রমণটা অত্যন্ত হয়েছে। আপনারা যারা জানেন সেখানে আমরা জানি বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করি, কিন্তু আমি আবারও বলছি পান চাষে এমন কিছু ওষুধ ব্যবহার করবেন না পরবর্তী সময়ে পানের মধ্যে সেটা বিষক্রিয়া তৈরি করে। আমরা যে কেরোসিন আছে, কেরোসিনটা 1 লিটার জলের মধ্যে যদি 10 ml 1 কোয়ার কেরোসিন যদি আমরা দেই, তারপরে যদি আমরা চারা লাগানোর 1 সপ্তাহ আগে যদি আমরা সেটা জমির মধ্যে দিয়ে দিই, তাহলে দেখা যায় যে বিভিন্ন ধরনের পিঁপড়া এবং মাটির মধ্যে যে উই পোকা আছে সেটা নষ্ট হয়ে যায়। আমি আবারও বলছি আপনারা করে দেখুন, চেষ্টা করবেন যাতে রাসায়নিক সার বা রাসায়নিক ওষুধ ব্যবহার না করতে। তারপরে আপনারা দেখবেন এই যে চারা লাগালেন, তারপরে পান বরুজ করতে হবে। পান বরুজটা জানেন স্ট্রাকচার, যেই যে বাগান করলেন সেই বাগানের উপরে যাতে আপনার একটা ছোট একটা মানে পাতলা ছনের ছাউনি দিতে হবে, সেই ছনের ছাউনি দিয়ে জল পড়বে, তবে ডাইরেক্ট সূর্যালোক পড়তে পারবে না। এবং চারিদিকে আপনার বেড়া তৈরি দিতে হবে, বেড়াগুলো ফাঁক ফাঁক করতে হবে যাতে বায়ু প্রবেশ করতে পারে। আবারও বলি যে ছানি হবে মাটির থেকে 6-7 ফুট উঁচু হবে, আবারও বলি মাটির থেকে 6-7 ফুট উঁচু ছাউনি হবে, ছনের ছাউনি হবে, ছনের ছাউনিটা হবে পাতলা হবে, সেখানে রোদ যাতে প্রবেশ করতে পারে সেটা দেখতে হবে, এবং চারিদিকে আপনার বেড়া ব্যবস্থা করতে হবে, বেড়াটা আপনার বায়ু যাতে ঢুকতে পারে ছোট ছোট ফাঁক থাকবে। আবারও বলছি প্রত্যেকটা ক্ষেত্রের মতো পান চাষ করার সময় আপনার সবসময় সুচিতা সতর্ক থাকতে হবে। পান এমনই জিনিস, একটু যদি আপনার জীবুক জীবাণুর সংস্পর্শে আছে পুরাপুরি পান বাগানই নষ্ট হয়ে যায়।
1: আবার অসুচিও লাগতে পারে,
0: অসুচি লাগতে পারবে না। অসুচি মানে জিনিসটা হচ্ছে যে আমি বলি গ্রাম বাংলায় বলি অসুচি মানে বিভিন্ন রোগ জীবাণু হাতে পায়ে বাগান আপনার যদি বড় যে ঢুকতে গেলে পায়ের পাতাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবং আমি এমনও দেখেছি চিটাগাং বস্তিতে মানে বড় যে দরজা আছে দরজার মধ্যে আপনি ধূপ ধুনা দিয়ে আপনার পূজা করা হয়। ধূপ ধুনা কি জানেন সেটা একটা জীবাণুনাশক। তারপরে আপনার গোবর গুলে চারিদিকে ছিটিয়ে রাখা হয়। গোবর আপনি জানেন, গোবর সম্বন্ধে আমি একটু বলে নেওয়া উচিত, গোবর এমন একটা জীবাণুনাশক যেই জীবাণুনাশক প্লাস আপনি বিভিন্ন আপনার খাদ্য সরবরাহ করে। আমরা যারা বাঙালি মা বোনেরা আছি সকালবেলা উঠে এখনো আছে যে উঠে গোবর ছিটা দিই। গোবর ছিটা কেন দিই, সারা রাত তো সূর্য আলোক থাকে না, কোটি কোটি জীবাণু মাটির নিচে পড়ে, আমরা যদি গোবর ছিটা দিই সেই কোটি কোটি জীবাণু নষ্ট হয়ে যায়। সেটা অনেক কৃষক দাদারা জানেন না, কিন্তু গোবর ছিটার এমনই মাত্র, গোবরের এমনই মাত্র, সেটা যুগ জীবাণু নাশক সাথে

0: সাথে আমরা যদি চারিদিকে যদি আমরা গোবর ছিটিয়ে রাখি দিতে পারি তাহলে আমরা জীবাণু নাশ করতে পারি। সাথে সাথে আপনি কিছু লক্ষ্য করেছেন, অনেক সময় চুন ব্যবহার করে থাকেন, চুনটা আপনার চারিদিকে একটা লাইন করে দিয়ে দেবেন, তবে চুন যাতে গাছের সংস্পর্শে না আসে, কমসে কম 3-4 ফুট দূরে আপনার চুনের একটা লাইন দিয়ে দিতে পারবেন, যাতে কোনো সেখানে মাছি, সাদা মাছি বা জাপ পোকা প্রবেশ না করতে পারে। এইভাবে আমরা যদি করি নিশ্চয়ই আমরা পানের পানে ভালো ফলন পেতে পারি। এখন তো আমি ফলন তো পেলাম, পান গাছেও বিভিন্ন ধরনের রোগ পোকার আক্রমণ হয়। যারা কৃষক দাদারা আছেন, যারা চাষ করেন, তারা দেখেছেন পান গাছের গুড়া পুচে পচে যায়, সেটা গুড়া পচা রোগটা বিভৎস আকার ধারণ করে, যখনই দেখা যায় কি বোরসকে বোরস পান
1: নষ্ট
0: হয়ে যাচ্ছে, সেটা আমাদের কৃষকদের জন্য বড়ই ক্ষতিকারক, সাথে সাথে তাদের যে জীবিকার উপর বিভিন্ন ভাবে ব্যাঘাত সৃষ্টি করে। সেই আমি আবারও বলছি, এই গুড়া পোচার জন্য কেমিক্যাল সার আমরা দিতে হয়, কিন্তু আমি আবার বলছি যতটুকু সম্ভব কেমিক্যাল সার থেকে আমরা দূরে থাকতে হবে। ওই যে বলছিলাম বড় মিক্সচার 50 গ্রাম আপনার চুন 5 লিটার জলে, 50 গ্রাম দুধে 5 লিটার জলে দুটা মিশিয়ে আপনার রেখে দিতে হবে, তারপরে দিতে হবে। আমি আবার ভুলে গেছি কথা বলতে, বড় মিক্সচারটা কমসে কম 6-7 ঘন্টার মধ্যে স্প্রে করে নিতে হবে, সেটা যদি 6-7 ঘন্টার পরে দেওয়া হয় সেটার মধ্যে কোনো আপনার কোনো গুণ থাকে না। তাই কৃষক দাদা থেকে বলছি, আপনার বোরডো মিক্সচার বাড়িতেই তৈরি করতে পারবেন এবং আপনার চেষ্টা করবেন যাতে 6-7 ঘন্টার মধ্যে বোরডো মিক্সচার আপনার স্প্রে করতে পারেন। 2 নম্বর জিনিস, আপনি দেখছেন পানের পাতা পচে যায়, পানের পাতা উপর
1: দিকে
0: ছিদ্র হয়ে যায়, ছিদ্র হয়ে যায় কারণ আছে, এটা বলবো, এটা পোকার জন্য হয়, জাপ পোকা হয়, জাপ পোকা খায়। এই যে পান গাছের যে পাতা আছে উপর বা নিচের দিকে জল আকার শূন্য হয়ে জালের মতো হয়ে যায় এর জন্য, এবং অনেকটা পাতা হলুদ হয়ে যায়, অনেকটা পাতা ঝরে যায়, সেটাও হয় একটা ছত্রাকের জন্য। সেখানেও আপনি ওই কফার অক্সিক্লোরাইড যদি 4 প্রতি লিটার জলে 4 গ্রাম, আবার বলছি কফার অক্সিক্লোরাইড 1 লিটার করে 4 গ্রাম, যদি না পারেন বড় মিক্সচার আপনি দেবেন। এই দুইটাই রোগ আপনি মোটামুটি পান গাছে দেখা যায়, এবং পাতে পানের যে ঝলসে পড়া রোগ সেটাও আপনার পানের একটা বিশেষ বড় ধরনের রোগ, এর থেকে আমরা পেতে হলে মোটামুটি আমাদেরকে যে পান গাছের যে বরসকে জীবাণুমুক্ত রাখতে হবে, চারিদিকে ড্রেন করে দিতে হবে যাতে জল যাতে প্রবেশ, ড্রেনের জল যাতে প্রবেশ না করে। আপনি জানেন ড্রেনের জলের মধ্যে অনেক রোগ জীবাণু থাকে, সেই রোগ জীবাণু ভিতরে প্রবেশ করে নে, পানের গুড়াতে প্রবেশ করে নে, তখন পান গাছকে ধ্বংস করে নে। এখন প্রশ্ন হচ্ছে পানের যে রোগ সাথে সাথে পানের পোকাও হয়, আপনি কি বলছিলেন পানের উপরে ছিদ্র হয়ে যায়, সেটা হলো পাতা খেকো রোগ, পাতা খেকো পোকা মানে কি পাতাকে খেয়ে নে, পাতার মধ্যে যে রস আছে সেটাকে চুষে নে, পাতা খেয়ে বা জাক পোকা, তারপরে আছে দয়ে পোকা, তারপরে আছে সাদা মাছি, সাদা মাছিটা খুবই মানে ক্ষতিকারক, এবং সাদা মাছিটাই বিশেষভাবে আপনার পান বড় যে লক্ষ্য করা যায়। এখন প্রশ্ন হচ্ছে এগুলোর থেকে আমাদের বাঁচতে হবে, আমি বলছি এগুলোর জন্য কেমিক্যাল ওষুধ আছে, কেমিক্যাল ওষুধের নাম আমি বলবো না। প্রশ্ন হচ্ছে কেননা আমি প্রথমে বলছিলাম পান আমরা ডাইরেক্ট খাই, যদি কেমিক্যাল ওষুধ প্রয়োগ করি কমসে কম 7-10 দিন পরে আমরা সেটাকে খেতে পারি, কিন্তু অনেক কৃষক দাদারা বলবো না, আমরা বাজার পাওয়ার জন্য, পয়সা পাওয়ার জন্য, মুনাফা পাওয়ার জন্য ওষুধ দেওয়ার 3-4 দিনের মধ্যে আমরা পান হারভেস্ট করে নিই। আমি পানের সাথে সাথে আমি আরেকটা কথা বলছি, আমাদের আপনি শুনেছেন, আপনারা শুনেছেন ফুলারন, ফুলারন এমন একটা রোগ যেটা যে কোনো গাছের পোকাকে ধ্বংস করে নে, যেমন আপনার বেগুন গাছ, বেগুন গাছে যদি আমরা ফুলারন ব্যবহার করি দেখবেন যে বেগুনের মধ্যে যে পোকা সেটা থাকে না, বেগুন গাছের যে বেগুনটা সেটা বেগুন রঙের হয়, সেই বেগুনটা যদি বাজারে নেই, আমি আপনারা প্রথমে সেই বেগুনটাই আমরা নিয়ে নেই, কিন্তু আমরা জানি না সেটার মধ্যে কি ধরনের বিষ আছে। বেগুনটা আপনি লক্ষ্য করবেন, যারা বেগুন যেই পোকা আছে সেই সেইটার মধ্যে কোনো ফুলারন ব্যবহার করে নাই। তাই আমি বলছি যে যারা কৃষক দাদারা আছেন বেগুনই বলেন, যে কোনো ফসলই বলেন, যে কোনো ওষুধ দেওয়ার কমসে কম 7 দিন পরে

আপনারা সেটা বাজারজাত করবেন, সেটা আপনাদের পরিবেশ, আপনাদের জন্য, আমরা যারা গ্রাহক, আমরা যারা গ্রহীতা, তা আমাদের জন্য মঙ্গলকর হবে। এখন প্রশ্ন হচ্ছে পোকা, পোকা আমরা কিভাবে ধ্বংস করব? পোকা বললাম কেমিক্যাল ওষুধ আছে, ফুরাটন থেকে আমার অনেক ওষুধ আছে, না আমি দেখেছি নিম গাছ, আপনারা দেখেছেন নিম গাছের পাতার থেকে, নিম গাছের ছাল থেকে আমরা বিভিন্ন ধরনের জীবাণুনাশক তৈরি করতে পারি। এক কেজি নিম পাতাকে যদি আমরা 2 লিটার জলে, 1 কেজি নিম পাতাকে যদি 2 লিটার জলে 12 ঘন্টা ভিজিয়ে রাখি, তারপরে যে আমরা দ্রবণটা পেলাম সেই দ্রবণে 8 থেকে 10 লিটার জল যদি আমরা পূরণ করি, মোটামুটি 10 লিটার জল যদি আমরা পূরণ করি, সেটা যদি স্প্রে দিয়ে আমরা

0: কেজি নিম পাতাকে যদি 2 লিটার জলে 12 ঘন্টা ভিজিয়ে রাখি, তারপরে যে আমরা দবনটা পেলাম সেই দবনে 8 থেকে 10 লিটার জল যদি আমরা পূরণ করি, মোটামুটি 10 লিটার জল যদি আমরা পূরণ করি, সেটা যদি স্প্রে দিয়ে আমরা পান পাতাকে স্প্রে করতে পারি, তাহলে দেখা যায় পানের মধ্যে কোনো পোকার আক্রমণ হয় না। এবং এটা একটা জৈবিক ফর্মুলা, এটা একটি জৈব চাষ, জৈব চাষ, সেখানে কোনো কেমিক্যাল ব্যবহার করলাম না। সাথে সাথে আপনারা জানেন আমাদের মধ্যে যে আছে, এই যে বলে যে বলছিলাম যে ভাটপাতা, ভাটপাতার যে রস, ভাটপাতার যে নির্যাস, সেটা দিয়ে আমরা পানের মধ্যে ওষুধ প্রয়োগ করতে পারি। ভাটপাতাতে কি করতে পারি, ওই এইভাবে 1 কেজি ভাটপাতাকে আমরা 2 থেকে 3 লিটার জলে 12 ঘন্টা মিশিয়ে রাখতে পারি, তারপরে 10 থেকে 12 ঘন্টা সেটাকে আমরা রেখে দিই। আগের দিন রাত্রিবেলা ঘুমাচ্ছে রাখলাম, পরের দিন সকালবেলা উঠে সেটাকে দিয়ে দমনটাকে আপনার ইয়ে কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে, কাপড়ের মধ্যে সেই পাতা বা পাতার যে আবর্জনা সব রেখে যাবে নিচে, যে আমাদের মানে পরিশোধিত জল সেটা নিচে নামবে। পরিশোধিত জল মানে সেটা পরিষ্কার জল হবে না, সেটা ওই ভাট পাতার রং হয়ে যাবে, সেটা ভয় পাবেন না। সেই জলটাই আপনারা পরবর্তী সময় পান গাছের মধ্যে ব্যবহার করবেন, দেখবেন পানের মুচে সেই দয়ে পোকা বা ইয়ে পোকা হচ্ছে না। এখন আমি আবারও বলছি, পান যেহেতু আমরা ডাইরেক্ট খাই, পান একটি রুচিবর্ধক, একটি জীবাণুনাশক এবং সব ধরনের মানে ভালো একটা জিনিস, সেই জিনিসটাকে যদি আমরা ঠিকভাবে না নিতে পারি তাহলে আমাদের হিতের পরিবর্তে খারাপ হয়। এই জন্য আমি বলছি যে পানকে নিবার সময় পান পাতা আপনি দেখে নেবেন, পান বাজার থেকে ভালো পান কিনবেন।
1: আচ্ছা, খুব দীর্ঘ আলোচনা, খুব সুন্দর আলোচনা দাদা আপনার কাছ থেকে শুনলাম। তো আপনার কৃষক দাদা দিদিরাও শুনরা, পান চাষটা একটা খুব মূল্যবান চাষ, কারণ সারা বছর আপনার ফান লাগে, প্রত্যেক ঘরে ঘরে ফান লাগে। ফানের দর তো অহন কিবা ফানের দর মানে লামাতো
0: নতুন নতুন ফান গুজিয়েছে বৈশাখ মাসে,
1: কিন্তু কোন কোন সময় একটু ফুজাল লেগে যদি ফান কিনা যায় 10 টাকার দিব 2-3টা, মানে কি দাম?
0: বিগত 3 মাসে পানের দাম বেশি ছিল, কারণ বৃষ্টি ছিল না, পানের নতুন পাতা এখন গুজিয়েছে, এখন একটু কমেছে।
1: আচ্ছা, তো এই ফান চাষটা যদি কৃষক দাদারা সুন্দর করিয়া করুন, এটার থেকে তারা বহুত টাকা ইনকাম করতে পারবা। আমার তো মনে হয় আমরা কৈলাসরের বা ওউ যে কৈলাস চিটাগাং বস্তির ফান কিবা বাইরেও যায়,
0: বাইরে যায় শিলচর করিমগঞ্জ সব জায়গাতে।
1: আচ্ছা, তো ফানের তো আবার 2টা ধরন আছে,
0: 2টা ধরন
1: হ্যাঁ, আপনি তো এটা বাংলা ফানের
0: ইয়ে,
1: আর খাসিয়া পানের চাষটাও কিটা দিলাইবা?
0: খাসিয়া পানটা দেখুন, খাসি পানটা গাছ লতানো সেটাও মানে বিশেষ করিয়া খাসিয়া অঞ্চলে হয় বলে সেটাকে খাসিয়া পান বলে। সেটা গাছের মধ্যে সুপারি গাছেই বলেন, আম গাছেই বলেন, কাঁঠাল গাছ আছে, সেই নিচে আমরা লতানো গাছকে ঠিক ওই পান ইয়ের মধ্যে বাংলা পানের মতোই করি সেটা। তবে সেটার জন্য একটি ভাগ দরকার, সেটার মধ্যে কাঁঠাল গাছেই বলেন আর সেটা হয়েছে মান্দার গাছেই বলেন আর সুপারি গাছেই বলেন, সেটাতে একই ধরনের আপনার আপনার চাষ করতে হবে। সেটাকে পান পাতার যে বড় যে 3-4 থেকে 4 বছরের যে মাতৃগাছ আছে সেখান থেকে 3-4 সেন্টিমিটার আপনার পানের লতা নেবেন, নেওয়ার পর বড় মিক্সচারে শোধন করে সেখানে আপনার সেই কাঁঠাল গাছের 1 হাত বা 2 হাত দূরে আপনি 3-4 দূরে যদি 3-4 করে আমরা মানে লতা লাগিয়ে দিতে পারি, তাহলে দেখা যায় যে 6 মাস পরে পরবর্তী যে বর্ষার সময় সেটা বড় গাছ হয়ে গেছে, সেই গাছ থেকে আমরা পান নিতে পারি। তবে পানের বয়স যদি 2 থেকে 3 বছর হয় সেখান থেকে প্রচুর ফলন হয়। আমরা পান চাষ করবো, তবে সেখানে আমরা অর্থনীতির দিকটাও দেখতে হবে। আমাদের যে এখানে যে ময়রং বস্তি আছে সেখানে যে খাসিয়া পান ভালো হয়, খুবই ভালো, আমি গিয়েছি, সেই খাসিয়া পান এখানে বাজারজাত হয়, কৈলাসরে হয়, কুমারঘাটে হয়, এবং ওই খাসিয়া পানটা আপনার শিলচর করিমগঞ্জে যায়।
1: আচ্ছা, তো খুব ভালো আলোচনা শুনলাম, এবং কৃষক দাদা দিদিরা এটা শুনলা। তো আমরা এখন আলোচনা শেষ করি আর গান শুনতে শুনতে উঠি আর
2: শুনো।

0: आकाशवाणी आगरतला जतने फाचिन खापाने हम जावा या फरे ताबुक चंग जगो चिनी चिनी सांजा चराने कगबर आवाय पांदा तिनी खाना बाय ना पुलियानो आचो आसेनी खातमा पांदा
1: खातमा पांदा जों तिनी जामेश्वरनि पुलिया खाक्सा केन गथमा खाना लायने सावि खनारनाय जयमनि देव बर्मा थागो সময় তিনি তামা কেন তামা সাইখানা না সাকা
2: জামি সরং সাইখানা না একদিন সাজা কেন তাকক চিনি রং নক দক করি নক দং নি বরং গা করিয়া ওয়া টান টানে টান টানে ফাল ফালি চালাই তং যাও যতন কুসুম বুম খাই জামি সল বলম থাঙাই ব্র গানা গুনি নি ওয়া ফালাই ফালি সাথে সাথে সাথে সাথে গানা গুনি নি ওয়ার কম কলাই জাখা পাই
1: জাখাগুলি
2: তাই সে বরং কুঠানে
3: ওয়াতানে
2: লাইখেদে তিন সাজাখ ওয়াতে ফাইলা ওয়াতে ফাইগেদে দিবলকাই ফাইকা মাইমুই সঙ্গে ও মাইমি সঙ্গে হর আহি তো হর খুব গুরু চকমক হর সব আদিন চকমক হর সঙ্গে হর
3: সঙ্গে মালিয়া
2: ও গানা গুনি ও কেমনি পারা গানা গুনি ও নগর আর হর হারি মানো কে যাচাইকে নাই নাইটুক নাইটুক নাইটুক বা কেউ মূসা জাগা বৃষিং মাসা আর হাইন লতা পাতারি গড় খাই বড় সাইসিং দম এই আর বড় তম্মা জাগা মানা নই যতনি তাকু চিনি বিশিং যতন ন করা বনো হর না নানি খাতা মাইনা মতন বাহি মতন মুসু
3: বাহাই
2: না উবৃসিমা ব আলংনি

রসই মশক যে মানুষ বড় মমিসাই পাইকা তিনিলে মনুষ্য বানসা আসি নাই বম মাইনা মতন বাহাই মানে টকা বড় মনুষ্য বাহাই

0: ছিলাম সবাইখানে একা জয়মণি দেববর্মা, তিনি খানাবাইকে এই কেন কথা বানি বা খাক খাকসা তাবু খানাবাই না রেচাম্মং রেচাম্মং খরাং রোনা কমলাপতি দেববর্মা।
1: এতক্ষণ আপনারা ছিলেন রবীন্দ্রসঙ্গীতে কীর্তন উৎসব।

0: মামা
1: আর কিছু
0: তো ন
1: সবই তো তবে ওই আস্থা
0: নন্দ
2: শ্রীকৃষ্ণের
1: প্রধান তিনটি শক্তি চিতশক্তি, জীবশক্তি এবং মায়াশক্তি, অনন্ত শক্তি।

0: চৈতন্যদেব বলেছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। শ্রোতা বন্ধু, আজকের এই মহাপ্রভুর বাণী দিয়ে আমাদের সেরা কথা পর্ব শেষ করছি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপরে ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ।
1: আকাশবাণী আগরতলা অন্য পাখি চিনে চিনে হর্নে ককবরক আওয়াই পান্ধা যতনানো হরকা হাম।

বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেসেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। তিন দিনের সেসেলস সফর শেষে তিনি এখন দেশের পথে। হরমুজ প্রণালীতে উত্তেজনা প্রশমনের লক্ষ্যে ইরান ও ওমান আজ মাস্কটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় বড় সংস্কারের উদ্যোগ নিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। বিশেষ ওই অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সিএপিএফ এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে তিনি এই সম্মান তুলে দেন। এদের মধ্যে এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরভিন্দর সিং ভান্দ্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দার পাল সিংকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। একই সঙ্গে এই পুরস্কার সন্ত্রাসবাদ, বৈরী তৎপরতা এবং জম্মু কাশ্মীর, উত্তর পূর্বাঞ্চল ও দেশের সীমান্ত এলাকায় লড়াইয়ের বিরুদ্ধে ভারতের নিয়মিত সংগ্রামেরও প্রতিফলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সেশেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেশেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, গত 50 বছরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আগামী 50 বছরে তা নির্ধারিত হবে উদ্ভাবন, স্থায়িত্ব এবং পারস্পরিক সমৃদ্ধির মাধ্যমে। সেশেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। উল্লেখ্য, তিন দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দেশের পথে। এর আগে তিনি সেশেলসের রাজধানী ভিক্টোরিয়ায় নবশক্তি বিনায়কের মন্দির পরিদর্শন করেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গেও সাক্ষাৎ করেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি জানান, ঐতিহাসিক, সাংস্কৃতিক,

0: এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ভিত্তিতে ভারত ও সেশেলসের মধ্যে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে উঠেছে।
1: By private parties. There's nothing official about them. There is no official participation, no official support or involvement in these visits. Anybody from India who's participating in these events, whether it is retired diplomats, retired military officials, members of civil society, who are all distinguished individuals in their own right.
0: শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ভারত ও পাকিস্তানের মধ্যে ট্র্যাক টু পর্যায়ের আলোচনা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবর সঠিক নয় বলে বিদেশ মন্ত্রক জানিয়েছেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রী বলেন, ভারত সরকার এই ধরনের কোনো আলোচনায় কখনোই আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ করেনি। ইরান ও ওমান আজ মাস্কটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। এর ফলে হরমুজ প্রণালীতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক প্রয়াস আরও এক ধাপ অগ্রসর হল। ইরানের উপ বিদেশমন্ত্রী কাজেম গারিব আব্দি জানিয়েছেন, বৈঠকে হরমুজ প্রণালীর সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে প্রধানত আলোচনা হয়। ওমানের পক্ষে সেদেশের বিদেশ প্রতিমন্ত্রী আব্দুল আজিজ আল হিনাই বৈঠকে প্রতিনিধিত্ব করেন। শিল্প বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েল ব্রিটেনে তার সফর শেষে গ্রিসের এথেন্সে এক উচ্চ পর্যায়ের ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ গ্রিসের উন্নয়ন মন্ত্রী তাকিস থিওডোরিকাক্সের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের মধ্যে ভারত গ্রিস অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাণিজ্য বিনিয়োগ শিল্পক্ষেত্রে সহযোগিতা ও সরবরাহ শৃঙ্খল মজবুত করার বিষয়ে আলাপ আলোচনা হয়। জনবিশ্বাস সংশোধনী আইন 2026 মাধ্যমে সরকার লিগ্যাল মেট্রোলজি আইন 2009 আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিস মেকানিজম চালু করেছে। এর আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থানও থাকবে না। উপভোক্তা বিষয়ক মন্ত্রক বলেছে, অপ্রয়োজনীয় মামলা এড়াতে এবং নিজে থেকেই আইন মেনে চলাকে উৎসাহিত করতে এই সংস্কার করা হয়েছে। নতুন ব্যবস্থাপনার আওতায় লিগ্যাল মেট্রোলজি অফিসার প্রথমবার আইন ভাঙা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ী বা প্রতিষ্ঠানকে নোটিশ দেবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তা মানা হলে জরিমানা বা মামলা এড়ানো সম্ভব হবে। উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার 8 নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে আছেন কর্ণাটক থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, বিজেপির এম নাগরাজা, পাঞ্জাব থেকে বিজেপি নেতা তরুণ চুগ, গুজরাট থেকে মানসিং মেরামান পারমার ও জিতেন্দ্র মেঘজিভাই কাঞ্জারিয়া, রাজস্থান থেকে ডক্টর অলকা সিং, মণিপুর থেকে অধিকারী মায়ুম সারদা দেবী এবং মহারাষ্ট্র থেকে এনসিপি নেতা রাজেন্দ্র হিরালাল জৈন। অনুষ্ঠানে রাজ্যসভার উপাধ্যক্ষ হরিবংশ, সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু এবং রাজ্যসভার নেতা তথা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা উপস্থিত ছিলেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026, এই দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগে আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁকফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না। রাজনৈতিক কারণে আইনের অপব্যবহার করা হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, যারা আইন মেনে রাজনীতি, সমাজসেবা বা ধর্মীয় কাজ করবেন তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে না। এই আইন শুধুমাত্র গুন্ডা ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের জন্য।
2: এই লোকগুলো 6-8 মাস জেলে থাকবে, বেরিয়ে আসবে, আবার বুক ফুলিয়ে ঘুরবে, আবার পঞ্চায়েতে লড়বে, আবার ভোট লুট করবে। এ জিনিস বন্ধ করার জন্যই এই আইন। পিতা মাটি ছাড়া করব, কোন দণ্ডাবাজের স্থায়ী নেই। আর যে যার পাস রেকর্ড খারাপ থাকবে, যে দলেরই হোক, যে নেতাই হোক, 1 প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে।
0: এদিকে মুখ্যমন্ত্রী

0: শুভেন্দু অধিকারী আর জানিয়েছেন, রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
1: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দা ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দা ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে শুধু এক্ষেত্রে মূলবাসী আদিবাসী এবং কুর্মিসহ আজ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে 2টি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধন

0: এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
1: পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল এই দুটি সভায় পেশ করেন। তিনি জানান, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এই পর্বে দ্বিতীয় ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে জার্মানি প্যারাগুয়ের মুখোমুখি হবে। খেলা শুরু ভারতীয় সময় রাত 2:00। মেক্সিকোর মন্টারি স্টেডিয়ামে আগামীকাল সকালে নেদারল্যান্ডস মরক্কোর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। খবর আপাতত এ পর্যন্তই। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা ককটমা পড়িও অমৃতা দেববর্মা তিনিনে ককটমা ববাক রকমখা রাষ্ট্রবখরক দ্রৌপদী মুর্মুন তিনি দিল্লী কতালনি রাষ্ট্রপতি ভবনের সংসদজাক নই সাই নৈশিদক বিসিনি উল্লি ডিফেন্স ইনভেস্টিচার সেরোমনিনি গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারকা মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী তিনি সেসলসনি ইয়মা মান্না বিশি বাসি পুমানুরগে বর্ষং সালনি পান্ডাও নারওয়াই বখরক উনি মানজাখা কেন্দ্রনি বুড়িতাই চড়াই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী বুড়িতাই চড়াই রুনি জুতা জুতা হামক্রাইনি সামনে লওয়া জীবন বলাই ত্রিপুরা হাকতনু কুমন বুখাকনি বাকি মডেল কাইসাহিনী খুরসাকা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতিল মঙ্গ তিনি কাহিনী থুমু উংখা রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু তিনি দিল্লী কতালনি রাষ্ট্রপতি ভবনের সংসদজাক নই সাই নিশ্চিত বিশিনে উলনি ডিফেন্স ইনভেস্টিচার সেরেমনিনি গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারকা রাষ্ট্রপক্ষক সিআরপিএফ তাই জুদা জুদা হাস্তে তাই কেন্দ্রবাই নাইকুলজাক আমসাইনি পুলিশ সেঙ্করক বাহিনী কাহামকক সামং খেলাইনে রঙ ইয়াগ অশাখাত ইয়াফারকা আবনি সিকাং ও তালনি চার সালমারি রাষ্ট্রপতি ভবনের সংসদজাক নাইমথাং বরম ইয়াফন মুং পান্ডানে পুইলে বেরম রাষ্ট্রপক্ষক গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারমানি মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী তিনি সেসলসনি ইয়মা মানবাই বিশি বাচি পৌমানুরগী বর্ষং সালনি পান্ডাও নারাবাই বখরক উঙ্গী মানজাখা বনপুল্যা বরম মানাই ভারতনি মন্ত্রীবখরক কুচকাওয়াজও ভারতনি রুংতর তাই সেঙ্করাক বাহিনী মার্চিং কন্টিনজেন্ট তাই বেন মানজাখা আইএনএস তার্কেস তাই আইএনএস ইক্ষক পোর্ট ভিক্টোরিয়াও আলাইদা ফুরুং মুঙ্গ মানজাখা মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী সেসলসনি লুকরং ইয়মা মানমা বিশি বাচি পৌমারগী খাকাহাম ইয়াফারকা পান্ডাও বুহা মন্ত্রী এস জয়শঙ্কর বসং নাইমথাং এডভাইজার অজিত বলতে মরিশাসনি মন্ত্রীবখরক নবীন চন্দ্র রামগোলাম মানজাখা বৈহা নাইখুনি বখাকটি সাজাকা মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী নে অবেরেমা থাংমা ভারত সেসলসনি গদমা জরানি বাইবনে হালগ্ন ক্রাকলায়েন মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী তিনি হায়ুনি জুদা জুদা হুকুমনি বখাক বরম ফুরুংনাইন সাকা ফান বক্সিনকা বাইতাংনি হদালম সংস্কৃত সুভাষিতম শেয়ার খ্লাই এব সাকা দাল বিদাল হুকুমনি বখাক বরম ফুরুং মঙ্গল করুনি বিশিং পৈতৃতাই সুবা লাইমংনি ওয়ানসুকুং সিসারিও তাই বখাক নিয়ে বাইব সারিনে হালকনু তেব ক্রাক খ্লাইও কেন্দ্রনি বুড়িতাই চড়াই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী বুড়িতাই চড়াই রঙী জুদা জুদা হামক্রাইনি সামনে লওয়া জীবন বলাই ত্রিপুরা হা কতনি কুমন বখাকনি বাকি মডেল কাইসাহিনী খুরসাকা বসাকা কেন্দ্রতে হাস্তে হাপাং চড়াইতে বুড়ি রঙী মথাং মুং বাকসেকে নাইকল মুংতাই হামক্রাই স্রাই সের খ্লাইনা নাহারে কেরং কক্সাবনি মথাং মুংতাই চংজাক কেরংনি বিশিংতে অমরগ্ন মথাংনানি সামং খ্লাই দঙ্গ তিনি আগরতলা অভয়নগরনি গার্লস ইউনিট টু চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন মহিলা আশ্রম গানানি সক্ষম অঙ্গনওয়ারী কেন্দ্র তাই সেবক খ্লাইনে বুড়ি রঙী বাকি সুনামজাক তংমা হস্টেল নাইকলে বম ককশাকা বসাকা মন্ত্রীবখরং বিকশিত ভারত নাহার মুংনতি ত্রিপুরাও জুদা জুদা তাং বতাং তাই হামকরণী সামুং বতাং মুখং খ্লাইজাগৈ দঙ্গ বতাই বসাকা নই সাই ব্রিচি সিনি বিশিনি বিশিং কাইসা হামসাজাক ভারত সিনাম তিসামার লগে লগে বুড়িতাই চেরাই হামক্রাই বেদেনি চেরাই হামক্রাই সেবসাবন ক্রাক খ্লাই দঙ্গ নাইকলমা জরাও বিনিলগে মানজাকা হদা হামক্রাইতে হদা রং মন্ত্রী টিঙ্কু রায় ইয়াংও কেন্দ্রনি বুড়িতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি ফুঙ্গ উদয়পুরনি মাতাবাড়ি ত্রিপুরা সুন্দরী মতাই নগ মতাই বারোখা বসাকা শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মতাই নগই হাই খাকসংখা ব মাতা ত্রিপুরা সুন্দরী থানী হায়ুনি বাকি টংকসং ফুয়ার মুংতাই লুকুরংনি হামক্রাইনি বাকি দিয়াইখ্যা আবনি উল ব উদয়পুর তেপানিয়ানি সখী ওয়ান স্টপ সেন্টার নাইখ্যা আর সাতক জাংনে বুড়ি রক তাই দশাও ক্লাইজাক বুড়ি রংনি বাকি জুদা জুদা সেপসাপ টংথাই তাই তাং বেক্রম বেড়াই নাইখ্যা আবনি লগে লগে গরংজাক অফিসারক বা কগলাম সালাই সেপসাপনি হামক্রাইতে বুড়ি মতাই থাকানি তেইব নাংমাসক ইয়াপ্রি নাহানানি সাকা ফান্ড।

0: केंद्रों ने मॉन्ट्री
1: स्कीम है बिल्कुल, इसमें हम सबका ये मकसद है मंत्रालय का ये कि जो भी महिला कहीं भी जो पीड़ित महिला है वो वन स्टॉप सेंटर में आए, वो 181 हेल्पलाइन में वो फोन करके आ सकती हैं या फिर थाना के माध्यम से उसे पहुंचाया जाता है। तो यहाँ आने के बाद उसे जिस तरह की सुविधा चाहिए, मेडिकल चाहिए, काउंसिलिंग की सुविधा, लीगल चाहिए, हर तरह की सुविधाएं उपलब्ध कराई जाती है। और उसके साथ अगर उन्हें टेम्पररी रोकना भी हो तो 5 दिन का टेम्पररी यहाँ पे शेल्टर भी दिया जाता है।
0: आकाशवाणी अगरतला केंद्र ने अकोकनमा खनाई तंगायो आकाशवाणी ने कोकनमा ने अपडेट माना बगे लॉग इन खलाई थी www.newsonair.com न्यूज ऑन एयर एप ते ट्विटर बाय फेसबुक प्लेटफॉर्म AIR न्यूज अलर्ट्स यूट्यूब ऑन आईडी न्यूज ऑन एयर ऑफिशियल आबोना करिबो आकाशवाणी अगरतला केंद्र ने कोकनमा अपडेट माना के ट्विटर एबा एक्स हैंडल आकाशवाणी न्यूज अगरतला फेसबुक AIR न्यूज अगरतला ते यूट्यूब आकाशवाणी न्यूज अगरतला नाइना नांगना ত্রিপুরানী রাংথং তে লেখম বেদেন যুগালী মুম্বাই তিনি আগরতলা প্রজ্ঞা ভবন ফিল্ড নিচে লেখম শালা বা স্ট্যাটিস্টিক্স ডে পালাই যাখা পান্ডাব দাগিফাং দেবানন্দ রিয়াং সাকা হামক্রানী ককচাপ মুঙ্গ লেখম বেলা নাকু মাতে অমর রায়দা চৌমানী সিংলি লুকু লেখম বেদেন তাগিফাং রতন বিশ্বাস সাকা ত্রিপুরানী রাংথং তাবুং জ্বর নাংমা সুখ সুখাঙ্গি টঙ্গ বতেব সাকা বুসকানী লুকু লেখম ডিজিটাল রায়দাতে মোবাইল এপ নি বিশিং খাই যাগানা তাকলাইনি অশালনী কক বতমাঙ্কা হাপাং মাইকেল মুং অংথত ককঠুং পিয়ক মুং হাস্টে বই বাক্সা সিপাহী জল হাংক্র বস্কং জুলাই চিসিনে সিমে লোক লেখামং নই সাই নই চিসিনে চেংজাগান সালচে বা রমই টঙ্গান ও বাইথং লেখামং সামুং সিপাহী জল হাংকর নাইকল ফাং ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল তিনি ককটমা থুমনার অনুথুমা মকক শাখা ব শাখা বাইথং লেখামং জরাও লোকরক SE.census.gov.in পোর্টাল হাবুই থাই থামসিবরে সুমুং নরুক সাবে বাইথানি নাংকুমা ককঠুম বাইথান রুই মানান বুসকাং আগস্ট সাল পুলিয়ানি সিমি লেখামুনি সামুং খাইনে রক নগ্নগ থাঙে নক নি মুং বতাংনি সামুং সেঙ্গান ও জরাও বাইথ্যাং লেখামুং রুমা ককঠুম নাইকলমা লগে লগে নাংমানে আলাদা ককঠুম্ব নাহার জাগান ত্রিপুরা বুড়ি নাইক্রেনি চেয়ারপারসন জর্ণদেব বর্মা তিনি ফটিগ্রাই বিধানসভা কেন্দ্র নিয়ে কাঞ্চনবাড়ি মাল্টিপার্পাস কমিউনিটি হল বুড়ি রংনতী কেসে কেন হুমনতী সংসদাক হজক মনে শিবির শিবির চেঙ্গিরেখা বসাখা উমর কাসুকে কাইমা মতানাতাই নুখুনে কেসে কেরং ক্লাইজক বুড়ি রংন কাতিরিনাও বুড়ি নাইক্রাই সাকথারি সামং তাঙি তঙ্গ পান্ডাব মানজাখা কাঞ্চনবাড়ি পঞ্চায়েত নি বকরক শেলি ভট্টাচার্য ফটিগ্রাই পঞ্চায়েত নি বকরক সুমিতা দত্ত কর আকর্ষণ চিসা বেটেলেনি চেতনবাই তিনি কল্যাণপুর গড়িয়া দফাদার আমচাই কাইসা সাকাম শিবির তে লোক হজম সামবতাং সংসাখা কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টার নি চুবাচুবাই সংসাক অ শিবির আমচানী লোকরং সাকচেরি নাই মাগনা বিথি বাগজাখা আবনা কারে ব উমর কাসুগিয়া কাইমা তৈ ফেক মানানী হামিয়া বাবানী তৈ লোক হজমং বাংদিনাও আলাদা আওয়ামং সামবতাং খাইজাখা এনসিসি নি চিথম নম্বর বেটেলিয়ানী চেতনবাই অতালী নিচিনী শালমারী নিসিমে আগরতলা ভগৎ সিং শিখলা তংথাই নগ নখা শালচিনী ফুরং শিবির চেংজমানী তিনি শিবির জুদা জুদা দিখল বাতালিয়ামা ও কাহামক খলাইনাই ক্যাডেট ডোনি ইয়াগ সকাটিয়া ফেরে জাখা আর মানজাখা এনসিসি শালচি শালকা আমসিনী এডিশনাল ডিরেক্টর জেনারেল অনুরাগ বিস খোরসাতে ক্লাই ও ফুরং শিবির বস্কং জুলাই তালনী ফা শালমারী ও পায়েন ফুটবল হায়ুং কাপর নক আউট বেডমনে তিনি সালানী সাল রাউন্ড অফ 32 ও তিনি থা নখরণ কায়দ হাকতর পাইথাক চিদ্দক থাইস্রাই স্রাই খাইনা নাহারে কাইথাম নাংকক থমং সংসাগান আবনি বিশৃঙ্গন সাউথ আফ্রিকান মেসেনে কানাডা পাইথাক চিদ্দক কোয়ালিফাই খাইকা বারো জরা তিনি হরনি দামচি সতী থামচি ও ওয়াই বা হায়ুং চ্যাম্পিয়ন অংজাক ব্রাজিল বাদেনে জাপান বাই আবনি উল হর দামনি তামি সতী থামচি ও জার্মানি কেবেঙ্গি থানো প্যারাগুয়ে তাই খানা ফুং দাম দগ নেদারল্যান্ডস বাই বাতেন মরক্কো ও কাইথাম মেস নি কপলাই বদল থানো উলনি রাউন্ড অফ 16 পেরাম ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন মাই নাইকলজাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতিলামুগ তিনি কাইনি থুমুং উংখা উমকান্ত মিনি স্টেডিয়াম পুলিয়া থুমুঙ্গ কদমতলে যুব সংস্থা থামসা গোল নি ফের বাই পান্টি স্পোর্টিং ক্লাব নয় মেচেনখা উল থল কেশব সঙ্গ থাম নই গোল নি ফের বাই সব সঙ্গ ন মেচেনখা কেশব সঙ্গ নি সান জমাতিয়া রেড কার্ড মানখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক বুড়ি রংনে অরণি টি টুয়েন্টি ক্রিকেটর তিনি কাইবরে থুমুং উংখা নরসিংহনী পিটিএ থংখলাও কাইনি থুমুঙ্গ কর্নেল কোচিং সেন্টার থামচিতম রানবাই বিদ্যাসাগর কোচিং সেন্টার নতে উসপলিঙ্গ ক্লাব উইকেট কাইসিনী বাই চলমান সংগন মেচেনখা এমবিবি স্টেডিয়াম কাইনি থুমুঙ্গ মডার্ন ক্রিকেটর একাডেমি উইকেট কাইসার বাই ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার নতে প্রগতি প্লে সেন্টার রান কাইথাম বাই জিবি প্লে সেন্টার ন মেচেনখা বিস্কং দামনি শিবরে হাসিনীর ব্যবাক হাঙ্কর ফেরাঙ্ক ওয়াতি ওয়াই মানু হিনে হজমং নিখা নগরতি বা নাইক খনা সালনি সাকানি তুমারে থামসিবরে ডিগ্রিতে খামানি নৈশিতক ডিগ্রি সেলসিয়াস নি গানা গিনব তঙানা তিনি সালনি সাকানি তুমারে তমানি থামসি থামতে

14.4 ডিগ্রি তে খামানি নিচে 1.4 ডিগ্রি সেলসিয়াস তিনি কক কক্টমা তিন বাগে অরণ্য পাখিয়া উল্লি কক্টমা আওয়াই খনা ফুং দামশ্রী সতী ব্রিজ

0: মানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সম্পর্ক, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা, রক্তদান বা গ্রহণের সময় পরীক্ষিত রক্ত বা লাইসেন্স প্রাপ্ত ব্লাড ব্যাংক থেকে রক্ত গ্রহণ করুন, একই সিরিঞ্জে ড্রাগ নেয়া ও শরীরে উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা,
1: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হল ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা। হাড্ডাহাড্ডি তিনটি নকআউট ম্যাচে বিশ্বকাপে আজ নামছে ছটি দেশ। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশু ও মহিলাদের নিরাপত্তা, সমতা এবং অবাধ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সাংবিধানিক সুরক্ষা ও সুনির্দিষ্ট আইনের মাধ্যমে এগুলিকে সক্রিয়ভাবে সুরক্ষিত করতে নিরলসভাবে কাজ করছে। আজ আগরতলার অভয়নগরস্থিত গার্লস ইউনিট টু, চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, মহিলা আশ্রম সংলগ্ন সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কর্মজীবী মহিলাদের জন্য নির্মীয়মান হোস্টেল প্রকল্প পরিদর্শন করে এই কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর বিকশিত ভারত দৃষ্টিভঙ্গির নির্দেশনায় ত্রিপুরা কার্যকরভাবে বিভিন্ন প্রকল্প ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে নারী ও শিশু কল্যাণ মন্ত্রক শিশু কল্যাণ ব্যবস্থাকে ক্রমাগত শক্তিশালী করে চলছে। তিনি আরও বলেন, এক্ষেত্রে কেবল শিক্ষার উপরই নয়, বরং দক্ষতা উন্নয়নের উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিদর্শনকালে তিনি নারী ও শিশুদের কল্যাণে পরিচালিত বিভিন্ন সরকারি প্রকল্পের কার্যকারিতা আরও উন্নত করার উপর গুরুত্ব আরোপ করেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। এদিকে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ সকালে উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা অর্চনা করেন। তিনি বলেন, শক্তিপীঠ ত্রিপুরা সুন্দরী মন্দিরে এসে এক অনন্য শান্তি অনুভব হয়। তিনি মাতা ত্রিপুরা সুন্দরীর কাছে সমগ্র বিশ্বের শান্তি, সমৃদ্ধি এবং মানুষের কল্যাণ কামনা করে প্রার্থনা করেন। এরপর কেন্দ্রীয় মন্ত্রী উদয়পুরের টেপানিয়ায় অবস্থিত সখী ওয়ান স্টপ সেন্টার পরিদর্শন করেন। সেখানে নারী নির্যাতনের শিকার এবং সংকটাপন্ন মহিলাদের জন্য চালু বিভিন্ন পরিষেবা, পুনর্বাসন ব্যবস্থা এবং পরিকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করে পরিষেবার মান উন্নয়ন এবং নারী সুরক্ষায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের উপর কেন্দ্রীয় मंत्री गुरुत्व आरोप करें।
1: वन स्टॉप सेंटर का जो स्कीम है, बिल्कुल इसमें हम सबका ये मकसद है, मंत्रालय का ये, कि जो भी महिला, कहीं भी जो पीड़ित महिला है, वो वन स्टॉप सेंटर में आए, वो 181 हेल्पलाइन में वो फोन करके आ सकती हैं या फिर थाना के माध्यम से उसे पहुंचाया जाता है। तो यहाँ आने के बाद उसे जिस तरह की सुविधा चाहिए, मेडिकल चाहिए, काउंसिलिंग की सुविधा, लीगल चाहिए, हर तरह की सुविधाएं उपलब्ध कराई जाती है। और उसके साथ अगर उन्हें टेम्पररी रोकना भी हो तो 5 दिन का टेम्पररी यहाँ पे शेल्टर भी दिया जाता है।
0: ত্রিপুরা অর্থনীতি ও পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে আজ আগরতলার প্রজ্ঞা ভবনে 20তম পরিসংখ্যান দিবস পালিত হয়। অনুষ্ঠানে অধিকর্তা দেবানন্দ রিয়াং বলেন, উন্নয়ন পরিকল্পনায় পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নীতি নির্ধারণের মেরুদণ্ড। জনগণনা দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানান, ত্রিপুরার অর্থনীতি সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি আরও বলেন, আসন্ন আদমশুমারি সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পন্ন হবে। এবারের মূল ভাবনা প্রশাসনিক তথ্যের সম্ভাবনার উন্মোচন।

জন। সারা রাজ্যের সঙ্গে সিপাহীজলা জেলাতেও আগামী 17 জুলাই থেকে আদমশুমারি 2027 শুরু হচ্ছে। মোট 15 দিন চলবে স্বগণনার কাজ। সিপাহীজলা জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল আজ সাংবাদিক সম্মেলনে এই কথা জানান। তিনি জানান, স্বগণনার সময়ে জনগণ ac.census.gov.in পোর্টালে প্রবেশ করে 34টি প্রশ্নের ভিত্তিতে নিজেদের প্রয়োজনীয় তথ্য স্ব উদ্যোগে নথিভুক্ত করতে পারবেন। আগামী 1 আগস্ট থেকে গণনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহ তালিকা ভুক্তির কাজ শুরু করবেন। সেই সময় স্বগণনায় দেওয়া তথ্য যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনীয় অতিরিক্ত তথ্য সংগ্রহ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। নিজের সামাজিক মাধ্যমে সংস্কৃত সুভাষিতম শেয়ার করে তিনি বলেন, ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান মানুষের মধ্যে আস্থা এবং সহযোগিতার মনোভাব গড়ে তোলে এবং পারস্পরিক বোঝাপড়া এবং ভ্রাতৃত্ববোধ মজবুত করে। ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা আজ ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন কাঞ্চনবাড়ি মাল্টিপারপাস কমিউনিটি হলে মহিলা সংক্রান্ত বিষয়ে এক সচেতনতামূলক শিবিরের উদ্বোধন করেন। তিনি বলেন, বাল্যবিবাহ রোধ করতে এবং পারিবারিক হিংসা থেকেও মহিলাদের রক্ষা করতে মহিলা কমিশন প্রয়াস জারি রেখেছে। উপস্থিত ছিলেন কাঞ্চনবাড়ি পঞ্চায়েতের প্রধান শেলী ভট্টাচার্য, ফটিকরাই পঞ্চায়েতের প্রধান সুমিতা কর, দত্তকর প্রমুখ। এনসিসির 13 নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে আগরতলায় ভগৎ সিং যুব আবাসে চলছে 10 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির। আজ শিবিরে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এনসিসির উত্তর পূর্বাঞ্চলের এডিশনাল ডিরেক্টর জেনারেল অনুরাগ ভেজ। উল্লেখ্য, প্রশিক্ষণ শিবির আগামী 1 জুলাই শেষ হবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।

পিপিএস ধারায় সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। টিএসআর এর একাদশ ব্যাটেলিয়ানের উদ্যোগে আজ কল্যাণপুরের গড়িয়া দফাদার এলাকায় একটি স্বাস্থ্য শিবির এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ঔষধ দেওয়া হয়। তাছাড়া বাল্যবিবাহ এবং মাদকাসক্তির কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বিশেষ প্রচার চালানো হয়। উত্তর ত্রিপুরা জেলার দামছড়া থানাধীন পূর্ব রাধা কিশোরপুরে গতকাল রাতে অভিযান চালিয়ে পুলিশ একটি গাড়ি থেকে প্রায় 1,50,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক বাজার মূল্য প্রায় 7,50,00,000 টাকা। মাদক পাচারের দায়ে পুলিশ শিলচরের অনুপ নুনিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। উত্তর জেলার পুলিশ সুপার অবিনাশ রায়

0: একাডেমি। আট উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে এবং প্রগতি প্লে সেন্টারের 3 রানে জিবি প্লে সেন্টারকে হারিয়ে দেয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের বিভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। ধর্মীয় রীতিনীতি মেনে সম্পন্ন হল ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা। হাড্ডাহাড্ডি 3টি নকআউট ম্যাচে বিশ্বকাপে আজ নামছে 6টি দেশ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন বিজ্ঞাপনের বিরতি।
2: কৃষি আর পশুপালন ভারতীয় অর্থব্যবস্থা কা আধার আর আত্মা হ্যায়। হমারে অন্নদাতা জহাঁ এক ওর আপনে কঠোর পরিশ্রম সে অনাজ উগাকর খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে হ্যায়, বহীঁ পশুপালন কে জরিয়ে আপনি আয় ভি বড়াতে হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে নেতৃত্ব মে সরকার ইন দোনো ক্ষেত্র কো সশক্ত বানানে কে লিয়ে লাগাতার প্রয়াসরত হ্যায়। ইস দিশা মে উল্লেখনীয় কার্য করতে হুয়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কে তহত ছোটে ও সীমান্ত কিষানো কো সালানা 6,000 রুপে কি মদদ কি জাতি হ্যায়, জিসে 11 করোড় সে অধিক কিষান পরিবারো কো অব তক 3.25 লাখ করোড় রুপে সে অধিক কি সহায়তা মিলি হ্যায়।
3: পিএম কিষাণ সম্মান নিধি ভারত কে কিষানো কা বহুত বড়া সম্বল বনি। উনকে ছোটে ছোটে খরচো কে লিয়ে ইয়ে কিষাণ সম্মান নিধি বহুত কাম আ রহি।
2: पीएम किसान के 18वें किस्त के रूप में आज प्रधानमंत्री द्वारा 9 करोड़ 40 लाख से अधिक पात्र किसानों को 20,000 करोड़ से अधिक की धन राशि सीधे उनके बैंक खातों में ट्रांसफर की जा चुकी है। इसी के साथ नमो शेतकरी महासम्मान निधि की भी 5वीं किस्त जारी की जा चुकी है, जिसमें महाराष्ट्र के 91 लाख से अधिक किसानों को 2,000 करोड़ से अधिक का अतिरिक्त लाभ मिलेगा। भारत सरकार की ऐतिहासिक 10,000 FPO योजना के अंतर्गत 9,000 से अधिक FPO का पंजीकरण सफलतापूर्वक संपन्न हो चुका है, जिनमें करीब 23 लाख मेहनतकश किसान शामिल हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी जी द्वारा 2020 में शुरू की गई एग्रीकल्चर इंफ्रास्ट्रक्चर फंड के तहत किसानों को 2 करोड़ रुपए तक की वित्तीय सहायता दी जाती है, जिससे विकसित भारत की आधुनिक कृषि अवसंरचना का विकास हो रहा है। वर्तमान सरकार गठन के 100 दिनों के भीतर 6,500 करोड़ की लागत से 10,000 से अधिक परियोजनाओं को मंजूरी मिली है। इसी अवधि में 7,516 परियोजनाएं पूरी हुई, जिसमें 1,929 करोड़ रुपए की स्वीकृत राशि शामिल है। भारत सरकार के राष्ट्रीय गोकुल मिशन के अंतर्गत देशी नस्ल के गायों एवं भैंस की गुणवत्ता में तेजी से सुधार एवं दूध उत्पादन में लगातार बढ़ोतरी से देश में श्वेत क्रांति द्वितीय चल पड़ी है। इसी क्रम में प्रधानमंत्री नरेंद्र मोदी जी के आत्मनिर्भर भारत के आह्वान से 2 बड़े कदम आज देश को समर्पित किए जा रहे हैं। गौ सॉर्ट स्वदेशी सेक्स सॉर्टिंग तकनीक से बछड़ी पैदा होने की सफलता दर 90% है, जिससे 8 करोड़ डेयरी किसानों को लाभ होगा। राष्ट्रीय गोकुल मिशन के अंतर्गत राष्ट्रीय डेयरी विकास बोर्ड और ICAR NBAGR के साझा वैज्ञानिक कार्यक्रम से विश्व में पहली बार देशी गाय और भैंस में अच्छे नस्ल की त्वरित पहचान के लिए गौ

0: सुरक्षा स्कीम के टेलीलॉ न्याय बंधु कानूनी साक्षरता एवं जागरूकता कार्यक्रम से जुड़े कानूनी सहायता टेलीलॉ के टोल फ्री नंबर 1-4-4-5-4 और वेबसाइट www.tele-law.in से प्राप्त की जा सकती है।
1: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
2: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরি আন্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরি আন্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরি আন্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
3: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com অ্যান ইন্স্যুরেন্স অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভ বাই জেনারেল ইন্স্যুরেন্স কাউন্সিল অফ ইন্ডিয়া। আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স
4: লিয়া। আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই এ কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: বিজ্ঞাপনের বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। এখন শুনবেন পড়াশোনা।
6: শুরু করছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় একাদশ শ্রেণীর রসায়ন। পড়াবেন শিক্ষক শ্রী রথীন্দ্র ঘোষ।
7: প্রিয় ছাত্র ছাত্রীরা, প্রথমেই তোমাদের অভিনন্দন জানাই যারা ইতিমধ্যে প্রকাশিত টিবিএসসি প্রকাশিত মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ এবং যারা আগামীতে বিজ্ঞান নিয়ে পড়বে তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা রইল। তোমরা জানো যে সারা পৃথিবী জুড়ে একটা অভূতপূর্ব পরিস্থিতি চলছে, আমাদের এখানেও চলছে। এই অবস্থায় স্কুল কলেজ বন্ধ, সেখানে পড়াশোনাটা একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কীভাবে পড়াশোনা করা যায়, ক্লাস করা সম্ভব হচ্ছে না, পড়াশোনাটা নিয়মিত হচ্ছে না। এই পরিস্থিতিতে তোমরা এভাবে রেডিও বা অনলাইন এডুকেশন বা অনলাইনে যতটুকু পারো নিজেদের তৈরি করতে শুরু করো। এই পড়াশোনা অনুষ্ঠানে আমি প্রথমেই কেমিস্ট্রি বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু এটা আমার বিষয়। তো কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। নতুন সিলেবাস যেটা আছে সিবিএসসির, সেই অনুসারে আমাদের প্রথম যে সিলেবাস চ্যাপ্টারটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, অর্থাৎ রসায়নের গোড়ার কথা, অর্থাৎ রসায়নের প্রাথমিক বিষয়গুলো কী কী। আমি প্রথমে বলছি যে প্রাথমিক বিষয়গুলি জানতে হলে প্রাথমিক বিষয়গুলো কী, রসায়নটা কী নিয়ে আলোচনা করে, ক্রিয়াবিক্রিয়া, রাসায়নিক ক্রিয়াবিক্রিয়া। এখন এই রাসায়নিক ক্রিয়াবিক্রিয়াগুলি কীভাবে হয়, কোনো সময় আমরা এটাকে প্রত্যক্ষ করি অথচ বুঝি না বা প্রত্যক্ষ করতেও পারি না আমাদের সাধারণ নলেজে, কিন্তু সবসময়ই আমাদের চারপাশে আমাদের শরীরের ভিতরও ক্রিয়াবিক্রিয়া চলছে। সেই ক্রিয়াবিক্রিয়া রিয়াকশান এটা কি কোনো নিয়ম মেনে চলে, সেটা আমরা জানব এই চ্যাপ্টারে।

আমরা জানবো যে পদার্থ কি নিয়ে গঠিত, অর্থাৎ তোমরা যেটা ক্লাস ছোটো ক্লাসে পড়েছো পরমাণু অণুর ধারণাটা সেটা জানবো, আমরা জানবো সংকেত, স্থূল সংকেত, আণবিক সংকেত, পার্সেন্টেজ কম্পোজিশন, শতকরা সংযুক্তি, আমরা জানবো মূল সম্বন্ধে, আমরা জানবো রাসায়নিক বিক্রিয়াঙ্ক সম্পর্কিত গণনা, আমরা জানবো দ্রবণে সংগঠিত বিক্রিয়া কিভাবে গণনা করা হয় ইত্যাদি আমরা জানবো। এগুলা রসায়নের গুড়ার মেইন বিষয়। তো প্রথমেই আমি যাচ্ছি যে আমাদের চারপাশে ক্রিয়া বিক্রিয়া হয় সেগুলি কি কোনো নিয়ম মানে না এমনিতেই ঘটে যায়। আসলে খুব ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখি আমাদের চারপাশে যত বিক্রিয়া ক্রিয়া হচ্ছে সেগুলি একটা নিয়ম মেনেই হয়। সেই নিয়মগুলোকে বলা হচ্ছে রাসায়নিক সংযোগ সূত্রসমূহ। এগুলো হচ্ছে পাঁচটি: ভরের নিত্যসূত্র, স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র, মিথুনুপাত সূত্র, গ্যাস আয়তন সূত্র, আর আজকাল অনেক সময় এটাও যোগ করা হয়েছে অ্যাভোগাড্রো সূত্র। তো তোমাদের সিলেবাসে যা আছে, সিবিএসই নির্ধারিত সিলেবাসে আছে ভরের নিত্যসূত্র, স্থিরানুপাত সূত্র, গুণানুপাত সূত্র, গ্যাস আয়তন সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। এই সিলেবাসে তারা মিথুনুপাত সূত্র নিয়ে কোনো আলোচনাই করেনি। তাই আবার ফিরে যাচ্ছি, তাহলে দেখা গেল রাসায়নিক বিক্রিয়া যখন ঘটে তখন এগুলি কিছু নিয়ম মানে, সেগুলো আমরা বুঝতে পারি বা না পারি কিন্তু নিয়ম মানে। যেমন আমি যদি হাইড্রোজেন এবং অক্সিজেনের মিলে জল তৈরি করি, সেটার যদি রাসায়নিক সমীকরণ আমাদের জানা আছে, আমরা ছোট ক্লাসে যেটা পড়েছি 2H2+O2 gives 2H2O, তো এখানে আমরা যদি লক্ষ্য করি হাইড্রোজেন 4 গ্রাম বিক্রিয়া করছে অক্সিজেন 32 গ্রামের সঙ্গে, আর উৎপন্ন হচ্ছে জল 36 গ্রাম। তাহলে যারা বিক্রিয়া করলো তাদের মোট ভর যেটা দাঁড়ালো 36, যেটা উৎপন্ন হলো জল সেটার ভরও 36, তার মানে ভর কনস্ট্যান্ট মানে স্থির, দুই দিকের ভর সমান, এটাকে বলা হচ্ছে ভরের নিত্যসূত্র। তো আমরা একটা সূত্র পেলাম যেটা রাসায়নিক বিক্রিয়ার সময় পালিত হয়, সেটা হলো ভরের নিত্যসূত্র। ল্যাভোসিয়ার নামক একজন বিজ্ঞানী সেটাকে আমাদের সামনে এনেছিলেন। তো ভরের নিত্যসূত্র কি? যে কোনো বিক্রিয়ার পূর্বে ক্রিয়ক গ্যাসগুলির মোট ভর বিক্রিয়ার শেষে উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থের মোট ভরের সমান হয়, যেটা আমি উদাহরণ দিয়ে আগে বুঝালাম। তার মানে বিক্রিয়ার সময় ভরের কোনো ধ্বংস হয় না, অর্থাৎ ভর নিত্য থাকে। যে ভর নিয়ে বিক্রিয়া হয়েছিল সেই ভরটাই বিক্রিয়াজাত পদার্থের মধ্যে চলে গেল, তার মানে ভরের কোনো বিনাশ নেই, এটাই ভরের নিত্যসূত্র প্রথমটা। দ্বিতীয়টা যে সূত্রটা হচ্ছে, মনে করো তুমি জল সম্বন্ধে তোমরা জানো ফর্মুলা H2O। এখন যেই জলটা নদীতে পাওয়া যায়, পুকুরে পাওয়া যায়, ঝর্ণায় পাওয়া যায়, সাগরে পাওয়া যায়, ইভেন আমরা পরীক্ষাগারেও জল তৈরি করতে পারি। তো যেখানেই জল তৈরি করি না কেন, জলের ফর্মুলা হচ্ছে H2O। তো H2Oর মধ্যে কী আছে? হাইড্রোজেন আর অক্সিজেন। তো এই হাইড্রোজেন আর অক্সিজেনের যদি আমি ভরের বা ওজনের অনুপাত নেই H2Oর মধ্যে, আমরা দেখি 2:16, ছোট করলে 1:8। অর্থাৎ জল যেখান থেকেই সংগ্রহ করা হোক না কেন, জলের যে উপাদান মৌলগুলি আছে তাদের যে ওজনগত অনুপাত সেটা সবসময় 1:8 হবে। এটাইকে বলা হচ্ছে স্থির অনুপাত সূত্র। এটা দিয়েছিলেন প্রাউস নামক বিজ্ঞানী। তাহলে আমরা বলতে পারি একটি পদার্থ বা যৌগকে যে কোনোভাবেই তৈরি করা বা সংগ্রহ করা হোক না কেন, তার উপাদান মৌলগুলির ওজনগত অনুপাত সর্বদা স্থির বা ধ্রুবক। এটাই সেনাপা সূত্র। এটাই তো আমাদের সামনে, আমরা অনেক যৌগ তৈরি করছি, আমরা তো এগুলো খেয়াল করি না। 3 নম্বর উদাহরণে আছি, সেটা হচ্ছে যে এমনও তো হয় যে দুইটা মৌল মিলে একের বেশি যৌগ তৈরি করতে পারে, তোমাদের হয়তো মনেও আছে। যেমন কার্বন আর অক্সিজেন যদি যুক্ত হয় তাহলে কার্বন মনোক্সাইড হতে পারে, আবার কার্বন ডাইঅক্সাইড হতে পারে, মানে তাহলে দুটা মৌল মিলে একের বেশি যৌগ করলো। একের বেশি যৌগ করলো কি সিও এবং CO2। আমি যদি সিওতে কার্বন আর অক্সিজেনের ওজনগত অনুপাত নেই, আমি পাই 12:16, তার মানে ছোট করলে 3:4, আবার কার্বন

কার্বন ডাইঅক্সাইডে যদি আমি যাই, আবার কার্বন অক্সিজেনের যদি ওজনগত অনুপাত নেই, তাহলে 12:32, ছোটো করলে 3:8, তাহলে কার্বন মনোক্সাইডে পেলাম 3:4, আর কার্বন ডাইঅক্সাইডে পেলাম 3:8। এইবার দেখো কার্বনের ওজন কিন্তু স্থির হয়ে গেছে, তাহলে এই স্থির ওজনটাকে যদি আমি আলাদা করে নিই, তাহলে দু জায়গায় অক্সিজেনের ওজনগত অনুপাত কী আসছে? দু জায়গায় ওজনগত অনুপাত আসছে 4:8 = 1:2, এটা একটা পূর্ণ সংখ্যার সরল অনুপাত। এভাবে আমরা যে কোনো এইরকম যদি উদাহরণ নিতে পারি যে দুইটা মৌল মিলে একাধিক যৌগ হয়, তখন আমরা দেখব একটা মৌলের স্থির ওজনটাকে ধরে নিলে, আলগা করে নিলে, অন্য মৌলগুলির যে বিভিন্ন ওজনের অনুপাত আছে সেটা সর্বদা পূর্ণ সংখ্যার সরল অনুপাত হবে। এটাই গুণানুপাত সূত্র। এটা আমাদের সামনে এনেছিলেন বিজ্ঞানী ডাল্টন। তাহলে গুণানুপাত সূত্রটা কী হলো? যদি দুটি মৌল মিলে একাধিক যৌগ উৎপন্ন করে, তাহলে একটি মৌলের স্থির ওজনের সঙ্গে অপর মৌলগুলি যে যে ওজনে যুক্ত থাকে, সেই ওজনগুলির অনুপাত সর্বদা পূর্ণ সংখ্যার সরল অনুপাত হয়। বুঝতে পারলে? তাহলে আমরা 3 নম্বর সূত্র পেলাম, গুণানুপাত সূত্র, এটাকে বলা হয় গুণানুপাত সূত্র। 4 নম্বর যেটা, এটা হচ্ছে গ্যাস আয়তন সূত্র, গিভেন বাই গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। এটা কি? এটাকে বলা হচ্ছে, ধরে নাও গ্যাস আর গ্যাসের সঙ্গে বিক্রিয়া হয়ে গ্যাস উৎপন্ন হলো, এটার কন্ডিশন হলেই গ্যাস গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে গ্যাস উৎপন্ন করলো। এখন গ্যাস উৎপন্ন করলো, এখন এটা এই বিক্রিয়াটা থাকতে হবে একই চাপ তাপমাত্রায়। এবং দেখা যায় যারা বিক্রিয়া করলো তাদের আয়তনের অনুপাত সরল হয়, আর যেটা উৎপন্ন হলো অর্থাৎ বিক্রিয়াজাত পদার্থ যেটা উৎপন্ন হলো সেটাও গ্যাসীয়, তার আয়তনও পূর্বের আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকবে। একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। মনে করো একই চাপ তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস ক্লোরিন গ্যাস বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করলো। তাহলে এখানে যদি আমি রিয়াকশনটা লিখি, H2 + Cl2 gives 2HCl, তাহলে এক আয়তন হাইড্রোজেন এক আয়তন ক্লোরিন বিক্রিয়া করে তৈরি করলো 2 আয়তন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। যারা বিক্রিয়া করলো হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন, তাদের আয়তনের অনুপাত 1:1। এবার যেটা উৎপন্ন হলো তার আয়তনের সঙ্গে যদি পূর্বের আয়তনটাকে আমি নিই, তাহলে এবার অনুপাতটা দাঁড়াবে 1:1:2। আগেরটাও সরল অনুপাত ছিল, এবার বিক্রিয়াজাত পদার্থের আয়তনটাও নিয়ে নেওয়ার ফলে এটাও দাঁড়ালো সরল অনুপাত, কারণ পূর্বে ছিল 1:1, এটাও সরল অনুপাত, আর এবার 1:1:2, এটাও সরল অনুপাত। তাহলে গ্যাস আয়তন সূত্রের কন্ডিশনটা হচ্ছে যে গ্যাসে গ্যাসে বিক্রিয়া করে গ্যাস উৎপন্ন হতে হবে এবং একই চাপ তাপমাত্রায় বিক্রিয়াটা সংঘটিত হতে হবে। এবার আসছি আরেকটি সূত্র, যেটা তোমাদের সিবিএসসি কোর্সের মধ্যে ঢোকানো হয়েছে, অ্যাভোগাড্রো সূত্র। এটা তোমরা জানো, অ্যাভোগাড্রো পুরানো 9-10, এটা অ্যাভোগাড্রো প্রকল্প বলে বলা হতো। এটা অ্যাভোগাড্রো সূত্র, অ্যাভোগাড্রো একজন ইতালীয় বিজ্ঞানী, তিনি এটা আমাদের সামনে এনেছিলেন। তিনি বলেছেন যে একই তাপমাত্রা ও চাপে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ তাপমাত্রা চাপ যদি একই হয় তাহলে যে কোনো গ্যাস হোক তার আয়তন যদি সমান হয় তাহলে সমান সংখ্যক অণু থাকবে। অর্থাৎ আমি যদি 1 লিটার হাইড্রোজেন নিই এবং দেখি সেখানে n সংখ্যক অণু আছে, তাহলে একই চাপ তাপমাত্রায় 1 লিটার কার্বন ডাইঅক্সাইড নিলে তাতেও n সংখ্যক অণু থাকবে, 1 লিটার নাইট্রোজেন নিলে তাতেও n সংখ্যক অণু থাকবে, 1 লিটার অক্সিজেন নিলে তাতেও n সংখ্যক অণু থাকবে। অর্থাৎ একই চাপ তাপমাত্রায় সমান আয়তন যে কোনো গ্যাসে সমসংখ্যক, এটাই অ্যাভোগাড্রো সূত্র। এবার তাহলে আমরা কি একটু ফিরে দেখি, আমরা কি দেখলাম? যে কোনো রাসায়নিক বিক্রিয়া কতগুলি নিয়ম মেনে চলে, সেই নিয়মগুলিকে বলা হয় রাসায়নিক সংযোগ সূত্র। এবং এই এই সূত্রগুলি কী কী? ভরের নিত্যা সূত্র, শ্যানোপার সূত্র, গুণানুপাত সূত্র, গ্যাস আয়তন সূত্র, অ্যাভোগাড্রো সূত্র। এইবার তোমাদের প্রশ্ন আসতে পারে, রাসায়নিক সংযোগ সূত্র কী, এগুলি কয়টি এবং কী কী, এগুলি বলো এবং ব্যাখ্যা করো।

প্রশ্ন আসতে পারে, আসতে পারে গুণাবসূত্রের প্রবক্তাকে, আসতে পারে শ্রেণবসূত্রের প্রবক্তাকে, ইত্যাদি ইত্যাদি এই ধরনের প্রশ্ন, এগুলা সহজ সরল। এবং এগুলোর উপর অঙ্ক আসতে পারে, অঙ্ক মানে মানে গাণিতিক সমস্যা আসতে পারে এই সূত্রগুলোর উপর বেস করে। এগুলি তোমাদের বইয়ে উদাহরণে করা আছে, সেগুলো দেখবে। এবার আমরা চলে যাচ্ছি, যেহেতু চ্যাপ্টারটা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি রসায়নের গুড়ার কথা, তাহলে গুড়া বলতে আমরা ভিতটা বুঝি। তো পদার্থের ভিতটা কী, পদার্থের মধ্যে আছে কি, সেগুলোও তোমরা ছোট ক্লাসে 9-10 পড়েছ। যে কোনো পদার্থই ছোটো ছোটো কণা দ্বারা গঠিত, এবং ওই সময় তোমরা দেখেছ কণাগুলোকে পরমাণু, পরে শুনেছ অণু। তাহলে পদার্থের ভিতটা হচ্ছে পরমাণু এবং অণু। সেই পরমাণু এবং অণু, তার ধারণা কীভাবে এলো? ডাল্টন নামক একজন বিজ্ঞানী বললেন যে পদার্থ অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যে কণাগুলোকে আর ভাঙা যায় না, সেটাকে বললেন পরমাণু। তাহলে পরমাণুর জনক বা পরমাণুর আইডিয়াটা, ধারণাটা দিলেন ডাল্টন। তিনি তার কতগুলি বক্তব্য বললেন, যে কোনো পদার্থ অতি ক্ষুদ্র কণার দ্বারা গঠিত, যা অবিভাজ্য, তার নাম দিলেন পরমাণু। পরমাণু ধ্বংস করা যায় না, সৃষ্টি করা যায় না, একই ধরনের পদার্থের পরমাণুর ওজন ধর্ম একই হয়, ভিন্ন ধরনের পরমাণুর ওজন ধর্ম ভিন্ন হয়, রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুগুলি একটি পূর্ণসংখ্যার অনুপাতে যুক্ত হয়, এই বলে তিনি কতগুলো বক্তব্য দিলেন, যেটাকে বলা হয় ডাল্টনের পরমাণুবাদ। এটা শিখবে, এটা ভালোভাবে পড়বে, এটা ছোটো ক্লাসেও পড়েছ। তো পরমাণুবাদের জনক কাকে বলা হয়, এখান থেকে প্রশ্ন আসতে পারে, ডাল্টন, জন ডাল্টন। এবার অণু ধারণাটা কে দিলেন? অণু ধারণাটা দিলেন এমেডিও অ্যাভোগাড্রো। তিনি বললেন অণু পদার্থের একটি সূক্ষ্মতম কণা, তবে সে বিভাজ্য এবং বিভাজিত হয়ে পরমাণু সৃষ্টি করে। তাহলে আমরা অণু ধারণার জনককে অ্যাভোগাড্রো। পদার্থের মধ্যে সবচেয়ে ছোটো ছোটো কণা আছে, তারা দুই ধরনের ধারণা পেলাম আমরা। একটা ধারণা পেলাম পরমাণু, আরেকটা ধারণা পেলাম অণু। পরমাণু অবিভাজ্য কিন্তু অণু বিভাজ্য। এই যে পদার্থের ভিতরের যে গঠনটা, সেটা দুই ধরনের কণা দ্বারা গঠিত, পরমাণু এবং অণু। অণু বিভাজ্য, বিভাজিত হয়ে পরমাণু দেয়, আর পরমাণু অবিভাজ্য। তো আমারে প্রশ্ন করতে পারে যে অনুবাদের জনককে, এমেডি অ্যাভোগাড্রো। তো অ্যাভোগাড্রো এই যে প্রকল্প বা ধারণাটা দিলেন, তার সাহায্যে আমরা বিভিন্ন জিনিস প্রমাণ করতে পারি। যেমন এম ইজ ইকুয়াল টু 2d, এটা পেয়ে এসেছ ক্লাস 9-10-এ। এনটিপিতে যে কোনো পদার্থের এক মৌলের বা এক গ্রাম পরমাণুর এক গ্রাম অণুর আয়তন 22.4 লিটার, এগুলা তার এই প্রকল্পের প্রয়োগ বা এই প্রকল্পের সাহায্যে প্রমাণ করা গেছে। এবার তোমরা যেটা শিখবে, পরমাণু আর অণুর মধ্যে পার্থক্য, পরমাণু মৌলিক কণা, সেটা বিভাজ্য নয়, আর অণু ও একটা ক্ষুদ্রতম কণা, সেটা বিভাজ্য। পরমাণু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, কিন্তু অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, বিভাজিত হয়ে পরমাণুতে পরিণত হয়ে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। এইভাবে পরমাণু অণু ধারণাটা শিখবে, এবং তাদের মধ্যে মৌলিক পার্থক্যটাও শিখবে। এবার আমরা চলে যাচ্ছি পদার্থের সংকেত কিভাবে লেখা হয়। সংকেত মানে সংকেত কত ধরনের হয়, একটা হয় স্থূল সংকেত, আর একটা হয় আণবিক সংকেত। স্থূল সংকেতটা হলো যে আমরা যদি পদার্থের পরমাণুর সংখ্যার অনুপাত নিয়ে সংকেত তৈরি করি, সেটা হচ্ছে স্থূল সংকেত। কিন্তু একটা পদার্থের সঠিক, পদার্থের যে পরমাণুগুলি আছে তার সঠিক সংখ্যা দিয়ে যদি আমরা একটা সংকেত প্রকাশ করি, সেটাকে বলবো আমরা আণবিক সংকেত। এই দুই ধরনের সংকেতের মধ্যে সম্পর্ক হলো স্থূল সংকেত ইন্টু এন ইজ ইকুয়াল টু আণবিক সংকেত, যেখানে এন ইজ ইকুয়াল টু 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা। এটা দিয়েও গাণিতিক সমস্যা আসে। এই গাণিতিক সমস্যাগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যা শিখবে সেটা হলো স্থূল সংকেত ও আণবিক সংকেত কী, এদের মধ্যে সম্পর্ক কী, এবং এইটার উপরে বেস করে যে গাণিতিক সমস্যা আছে সেই সমস্যাগুলি করবে। তারপরে আসছি মৌল সম্বন্ধে ধারণা, এটা খুব ইম্পর্ট্যান্ট। মৌল তো, মৌল হলো যে কোনো পদার্থের পরিমাণের এসআই একক। এটাতে এটা ডেফিনেশনটা হচ্ছে এইভাবে, 0.1

0: 0.12 kg Cu12 isotope যতগুলি পরমাণু থাকে ঠিক তত সংখ্যক কণা কোনো পদার্থের যে পরিমাণে থাকবে সেটাই হচ্ছে মোল, এবং এটা যে কোনো পদার্থের পরিমাণের এসআই একক। খুব ইম্পর্ট্যান্ট, মোল। মোল সম্বন্ধে ডেফিনেশন থাকবে, এর উপরে অঙ্ক থাকবে বা গাণিতিক সমস্যা থাকবে, এটা করবেই, তোমরা এইটা এই ডেফিনেশনটা ভালোভাবে জানবে। মোল কি বা পদার্থের এসআই ইউনিট, মানে পদার্থের পরিমাণের এসআই একক কি, মোল সম্বন্ধে তোমরা জানবে। আবার বলছি, 0.012 kg Cu12 isotope-এর মধ্যে যতগুলি পরমাণু থাকে তার ঠিক তত সংখ্যক কণা অন্য পদার্থের যে পরিমাণে থাকবে সেটাই হবে ওই পদার্থের 1 mole। বুঝতে পেরেছ? সেটা খুব ভালোভাবে দেখবে, মোলের উপর গাণিতিক সমস্যাগুলি দেখবে। আমরা ভবিষ্যতে আগামী ক্লাসে এগুলি সম্বন্ধে আরও ডিটেইলস আলোচনা করব। আজকের আলোচনা আমি এখানেই সমাপ্ত করছি। তোমরা ভালো থেকো, পড়াশোনা মন দিয়ে করো, অনলাইন ক্লাস বা রেডিওতে যে প্রোগ্রামগুলো হয় সেগুলো ফলো করো, এবং সেগুলি নিয়ে মাধ্যমে পড়াশোনায় এগিয়ে যাও, কারণ আমরা একটা বিশ্রী পরিস্থিতির মধ্যে চলছি। সবাইকে আগামী দিনের শুভেচ্ছা রইল।
1: শুনলেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। আমাদের আজকের বিষয় ছিল একাদশ শ্রেণীর রসায়ন। পড়ালেন শিক্ষক শ্রী রথীন্দ্র ঘোষ।
2: শুনলেন পড়াশোনা, অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ। মালঞ্চের প্রথম গান, শিল্পী শ্রীকান্ত আচার্য।

যান্ত্রিক গোলযোগের জন্য অনুষ্ঠানের পরবর্তী অংশ আমরা প্রচার করতে পারলাম না, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এতক্ষণ দিল্লি কেন্দ্রের রাত 9টার ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন বাংলা আধুনিক গান। আমাদের আজকের শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়।

বাংলা আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কৈলাসহর, এখন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরৎবাদন, রাগ কৌশিক কানাড়া, শিল্পী অভিষেক লাহিড়ী।

এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে কৌশিক কানাড়া রাগে শুনলেন শরৎবাদন। শিল্পী ছিলেন অভিষেক লাহিড়ে। আকাশবাণী কৈলাসহর। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার হিসেবে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন। তিন দিনের সেসেলস সফর শেষে তিনি আজ দেশে ফিরেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। আগামীকাল কাতারে দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। সরকার পেট্রোল ও ডিজেলের

0: বিক্রি এবং সরবরাহের উপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিল NIIF এ সরকারি বরাদ্দের মোট পরিমাণ 60,000 কোটি টাকায় পৌঁছেছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। একই সঙ্গে পাশ হয়েছে OBC সংরক্ষণ নিয়ে দুটি বিল। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে, জার্মানি খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। বিশেষ ওই অনুষ্ঠানে তিনি দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে এই সম্মান তুলে দেন। এর মধ্যে আছে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক। এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ওয়ার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রাহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দর সিং বান্দ্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দর পাল সিং প্রমুখকে অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়। সর্বোত্তম যুদ্ধ সেবা পদক প্রাপকদের মধ্যে আছেন লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা, এয়ার মার্শাল নাগেশ কাপুর এবং লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। পরম বিশিষ্ট সেবা পদকে ভূষিত হয়েছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাদশায়ন, লেফটেন্যান্ট জেনারেল মনজিন্দার সিং ও এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। উত্তম যুদ্ধ সেবা পদকে ভূষিত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ, এয়ার মার্শাল মনীশ খান্না ও ভাইস অ্যাডমিরাল তরুণ সাপ্তি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ও সশস্ত্র বাহিনীর পদস্থ আধিকারিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেসেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, গত 50 বছরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আগামী 50 বছরে তা সংজ্ঞায়িত হবে উদ্ভাবন, স্থায়িত্ব এবং পারস্পরিক সমৃদ্ধির মধ্যে। সেসেলসের স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত জাতীয় দিবস উদযাপনে অংশ নিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমেনি, সেদেশের সরকার এবং জনগণকে আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য, 3 দিনের সেসেলস সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশে ফিরে এসেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, গত 12 বছরে দেশের স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন হয়েছে। নতুন দিল্লিতে সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ষোড়শ সম্মেলনে ভাষণে শ্রী নাড্ডা জানান, সারা দেশে প্রায় 1,85,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে। চিকিৎসার ধারাবাহিকতা নিশ্চিত করতে সরকার স্বাস্থ্য পরিষেবার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের মধ্যে সংযোগ আরও উন্নত করেছে। দেশে বিশেষ করে পিছিয়ে পড়া ও অনগ্রসর জেলাগুলিতে 23টি নতুন এইমস এবং 157টিরও বেশি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করা হয়েছে।
1: Applications launch is going to play a very important role. Under the visionary leadership of Prime Minister Shri Narendra Modi ji, many new initiatives have taken place in the past 12 years. The National Health Authority and PM Jai Pradhan Mantri Jan Arogya Yojana has expanded the health facility and made it accessible and affordable throughout the length and the breadth of the country. And incorporates 62 crore people, and now India is the world's largest digital public infrastructure healthcare.
0: শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ব্রিটেনে তাঁর সফর শেষে গ্রিসের এথেন্সে এক উচ্চ পর্যায়ের ভারতীয় ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। তিনি আজ গ্রিসের উন্নয়ন মন্ত্রী তাকিস থিওডোরিকাসের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে ভারত গ্রিস অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাণিজ্য বিনিয়োগ, শিল্পক্ষেত্রে সহযোগিতা ও সরবরাহ শৃঙ্খল মজবুত করার বিষয়ে আলাপ আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। আগামীকাল কাতারে দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন। সামাজিক মাধ্যমে ট্রাম্প বলেছেন, দোহায় এ সংক্রান্ত বৈঠকের জন্য ইরান অনুরোধ জানিয়েছিল, তবে বৈঠকের ব্যাপারে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হয়নি। যদিও ট্রাম্পের এই বক্তব্য খারিজ করে দিয়ে ইরানের উপবিদেশমন্ত্রী কাজেম ঘরিয়া বাবারি বলেছেন, কাতারের সঙ্গে তেহরানের স্বাভাবিক আলোচনাই হয়েছে। এদিকে ইরান ও ওমান আজ মাস্কাটে নবগঠিত যৌথ হরমুজ কমিটির প্রথম বৈঠকে মিলিত হয়। এর ফলে হরমুজ প্রণালীতে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে নতুন করে কূটনৈতিক প্রয়াস আরও এক ধাপ অগ্রসর।

0: কার্যকর হল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, হেজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দক্ষিণ লেবাননে তাদের তিন ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় আইডিএফ বলেছে, তাদের সেনাবাহিনী লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামী 1 জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ার পর দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করেছিল। জাতীয় বিনিয়োগ এবং পরিকাঠামো তহবিল এনআইএফ এ সরকারি বরাদ্দের মোট পরিমাণ 60,000 কোটি টাকায় পৌঁছেছে। এই মাত্রা পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ এবং অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কেন্দ্রের দায়বদ্ধতার প্রতিফলন। দেশে পরিকাঠামো বিনিয়োগ আরও ত্বরান্বিত করতে এবং প্রাতিষ্ঠানিক মূলধনের পরিমাণ বাড়াতে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত সপ্তাহে এই তহবিলে অতিরিক্ত 30,000 কোটি টাকা বরাদ্দ করে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ 2টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026, দুটির ওপর আলোচনা শেষে জীবনী ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁক ফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না। রাজনৈতিক কারণে এই আইনের অপব্যবহার করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। সিএ বিরোধী আন্দোলন, ব্যক্তিগত মন্তব্যকে কেন্দ্র করে অশান্তি এবং ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় হওয়া হিংসার একাধিক ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ওইসব ঘটনায় সরকারি সম্পত্তির পাশাপাশি সাধারণ মানুষের বাড়ি, দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে, কিন্তু ক্ষতিপূরণ আদায়ের কার্যকর কোনো পৃথক আইনি ব্যবস্থা এতদিন ছিল না।
1: দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, সরকারি বেসরকারি যাই ভাঙুন। যা হয়ে গেছে অতীত, এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য।
0: পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে 2টি বিল পাশ হয়েছে। উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির সংসদ ভবনে রাজ্যসভার 8 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এই সদস্যদের মধ্যে রয়েছেন কর্ণাটক থেকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, বিজেপির এম নাগারাজা, পঞ্জাব থেকে বিজেপি নেতা তরুণ চুগ সহ অন্যান্যরা। বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউজিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাউন্ড অফ 32 ম্যাচে ব্রাজিল জাপানের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। ব্রাজিল 3 ম্যাচে 7 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ সির শীর্ষস্থানে থেকে নক আউটে পৌঁছেছে। জাপান 3 ম্যাচে 5 পয়েন্ট সংগ্রহ করে গ্রুপে দ্বিতীয় স্থান থেকে রাউন্ড অফ 32-তে পৌঁছেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার হিসেবে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেসেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন। 3 দিনের সেসেলস সফর শেষে তিনি আজ দেশে ফিরেছেন। খবর আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: সময়। আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. রবি ঠাকুরের কথা আর গানে সাজানো হিয়ার মাঝে, হিয়ার মাঝে শুনছেন 100.1 FM Gold.
1: এতক্ষণ কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনলেন, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে।

0: শুনলেন দেশাত্মবোধক গান, এখন বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
1: গুড ইভিনিং, দিস ইজ আকাশবাণী। আই এম কিরণ ঝা উইথ দ্য ওয়ার্ল্ড নিউজ। দ্য হেডলাইন্স: Prime Minister Narendra Modi concludes 3-day visit to Seychelles, says 50-year-old partnership between two nations will now advance through innovation, sustainability and shared prosperity. Direct passenger flights resume between the UAE and Iran after US and Iran agree to halt counter-strikes. India strongly condemns Pakistan's airstrike on Afghan territory, causing several civilian casualties, including women and children. Europe swelters in record-breaking heat as several countries hit new temperature high.

বা শুনবেন যথাক্রমে সকাল 8টায় এবং 8:15। সকাল 8:30 উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন বাংলা আধুনিক জ্ঞান। সকাল 9টায় নিউজ বুলেটিন দিল্লি কেন্দ্র থেকে। 9:10 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 11টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12:05 রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি। 12:30 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 1:05 ছায়াগীতি। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 2:00 থেকে শুনবেন দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 2:30 থেকে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থি। 6:30 কিষাণ বাণী। রাত 7টায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের কম্পটক অনুষ্ঠান। কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন রাত 7:35। আগরতলা কেন্দ্রের কম্পটক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ শুনবেন যথাক্রমে রাত 7:45 এবং রাত 7:55। রাত 8:10 পড়াশোনা। ভয়েস মেল প্রোগ্রাম গীত বাহার রাত 8:30। রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। রাত 9:15 গাজাল। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় শুনবেন দিল্লি কেন্দ্রের কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের শুট। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে। 10:30 শুনবেন পরবর্তী দিনের অনুষ্ঠান সূচি, আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি এবং সেই সঙ্গে আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠানের সমাপ্তি। এতক্ষণ শুনলেন আমাদের আগামীকালের সারাদিনের অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিও হয়েছে এখন সময় রাত 10:33 হয়ে 20 সেকেন্ড। জয় হিন্দ।